কার্ডম, নীলিমেন কে, সীমা ক্রপি, নীলিকে দোকে, ইংলেঙার লাপে, নীলিকে সাইকে ক্লেম কে, লংহং কে পাংরেং পেনহানল, লংহং কে পাংরেং কে এজন বেত্তা কালি জনি জন থমদো কে পাংরেং, লাপেন আসতা চুয়র লং ল আকে থেতা চুয়র লং ল, লাপেন লংহং কে পাংরেং কে এম জয়কে তাকালি সুংতা সুং ও ইনিং তা দিং নাংজি ইনিং তা দিং পিক নাংজি মেন মেন কে সুলি লে লাসি ইনিং দিং ও নাংজি মেকে লাপুলো লাপেন সে জেপানিং দিং পন বম সি নিশো মার তুম ফান আনতা স্কুল ইপাদুন ল লংহং পাংরেং পেনসি হেম তুম আনতা হেম পেনতা এরো ফানকে লাপেন সি সুলি বম বম ল

0: লাকে আকাশবাণী ডিফু জামেকে পাচাটাক পনবম লাকে এফ এম ব্যান লং প্যান ফারুই সিরা তো বড় সিরকে মেগাহার্স লাপে নিউজ অন এয়ার এফ প্যান ডানা লিটুম কেডো অন এচ আর মেকটা হার্জলং ইকচে আদন্থু পিনি আলাম জের আজয় মেগাং ডেঙে লং প্যান চোকা মাসায় পুথাক মুনিরাম হানসে লাপেন হুদ ব্যাং ফান্ডার তেরনবং চিহু চিপুত আর জুয়েক সিনাং লাবাংসু চিহু চিপুতকে আকাশবাণী ডিফু লং কেরত কে পাচে থাকছে আজাই মেঘল
1: আফ্রাংসি রেডিও কার্যু আর আদান ফানসামে নিলিহীন বেন সুরি সুরি নিকাং সামাকারম পাজের ইগল পিনি গাছিং কি চেথান পঞ্জি লাকে বেহা বেপারাহীন কপুসংসি কেক্লেম নাং জিমা

0: lapen kopson si methang apan apor kachi pinang ji mapo lahai hoi apatha kachi ni ji apan pura inut beha bepar ke klema bang phu phansi chapapon lo alangli men lake muniram hanse po nonamat alangli kulat kache thang iklong lake karbi store pirbi market along sido lanchot kali si alangli kapre kapre sitame ke klema sai do piklang lasinon ilitum kachi ni ji apan pura alangli phan chapapon lo lasi ake hai nangli phana phrangsi kardom pajer iklo
1: kardom
0: tangte ake hai nangli la beha bepara hina bangke komentu melom pensi ke pang cheng don lo la penang li ka pang cheng don hot ke kupuson sinang li ke klem lo
1: la ke cheng si plote ni li bangke beha bepar ke bihek pen school don bo hot pen sin li asu asa ta me klem bon bom he stani li ke chini lo ke klem ke pang cheng jit apu ke chethek long mang la de 2006 aning kan bel he 2006 aning kan bang ni li ke chengsi mane english medium school khulilo rensing hanse memorial english school pu tum bokolia phonglo peralong la pena ko du tholang la khulidet pena ko ni li 2008 aning kan la so dimlong masi ni li bari long masi ni li ako ni li weekly market ako khuli thu saturday ni la ke phonglo pet along lo lata weekly market ni li data khuli iglo la pen 2000 ako tena ningkan pe nakon nilibang nilipunu bang nilipan dipuna ma dikdela he amasi lalo dipu bang det pe nakon nilikar bi store pu akular long nili nang nilipunu ka kulikang dim long nilena pa chepa de bon lo 2010 pe det pe nakon 2018 bang ka kunili chirikang ne pu long klam long simmonjir children park punili klempon iklo la der pe nakon nili aku bang thu la 2018 det pe nakon lockdown aphidola lockdown aphire bang aku nili aku pirbi market aku nili putho chebang thulo kulada long la pe nakon nili aku non car store hotel pu aku nili pangcheng pon thulo 2024 pen 2024 pen aku car store hotel pangcheng pon lo dama ke nang itum car bi tum kichu ahana an le he kang moy kalang dang pu noy ki up pu noy chatni to hanserong han pu no han bi po mane itum kason la recommend to pono mane itum karbia han he ok bustami itum jang to without oil means itum pipon lo la son ben itum 2024 pen cheng pon lo he pasi menang atum wang lo he kang moi kalang dang ajoi ne mai tum bang asu tum ta non la hai chaning hang thurong hotel khuli der pen a phira ko nili ako putho da konen nili glam pon thu bom lo la je tu chiri kang ne blong simonjir children park adung lo non nili ako মানে হর্টিকালচার এন্ড কিচেন গার্ডেন নন ইন টাংতেলাং হ্যাঁ প্রসেস করি পন মমলা সদিম লং নন ইলি মানে কার্বি খাইম মানে চুকলে মাই থাই দম দিদি হালি দোনাং পজন নিলি আফ্রাম আসু আসা পেন চিং পন বম লো হ্যাঁ বু তো হব কাক তো হি লাই হেদি হাই পাংাই পাং রেং পন বম ল
0: এসন জগলি আসন তো পিকসি কে ক্লেম লাসি লাপান আসন কে অং কে ক্লেম কাপা চুন না ফান বাংকে কোপসন সি মাথা নাং পো কোসন সি বর ই নাং পোলা সামে নাংলি থান বা চিনি থাতে নাংলি কোসন সি কাবর ই মা নাংলি কোসন সি লা এসন পেন এসন কাপা চুন না ফান কোসন সি নাংলি কে ক্লেম কে দাম মালা সব থাক সামে নাংলি থান পাকলার পন থাতে
1: কে পা চুন বাংকে আপ্রাং সি বাংকে কে চে বা দুগ লহে আই মেগে জাং লং বুস্তামে আদাপ তামে মেগ জাং লং তামে মেগ জাং লং ওই দেলো মানে সারি বাজি পেনোতে কি থুর ল আজুত আমি এমেক জাং লং দের উল কা টাইম টিপি না কৌতিমে দিদি মানে এগারো বারো বাজি দে এমেক জাং লং কে বিসি পিসি চারি ঘন্টা পাঁচ ঘন্টা দা আনিছি আমি জাং লং জাং লং পিছপা দুঃখ দিয়া ফিট পুস্তা আমি ইতুম ইনিং দিং বাং দরকার লো নাংলি ইনিং চিৎপা নিং দিং নাং পো আসো ইনিং দিং পেন ক্লেম পনোতে ইংসি পেন ইংসি সে নাং চুন বম নসন লো মানে চেপা দুঃখ পেন আজ নিয়ে
0: হ্যাঁ
1: ইনিং দিং লাগে ক্লেম আকা মাং নিলি বাঙে সঞ্জা ইরি রে যালো লাগেলে তে জাং লিং এ যালো মানে চিলুত চকতামি আকু চিংবুটু সঞ্জা ইলি তুম কার বিস্তর আমি সন লমে নাং আন কি আহুর পেন পন চেক পো হকু চুখলি তু পো মানে ইনিং দিং লো
0: কালাং
1: চেপা দুঃখ লগতে ইনিং দিং পো বাদ বাকি কে আর্নাম মাহির জুমে পেন পিসি চুলি বম লো
0: নাংলি থান ল কে পাং চেং চেং কে নাংলি স্কুল সি কাংপু লাসো ফিসি নাংলি কাপড়ে কাপড়ে সামে মাথা পনলো লাসি কে চেং সি হালা স্কুল কাংপু বাং কে নাংলি কুপি কা মাথা পেন সি স্কুল কাংপু পনল
1: কে মাথা কে লাসন হো মানে হিন বেন পুলোতে ইতুম কেবাল হে হোলি তুম ফংল পেরা হোলো সো 2006 আনিং কান মলং কে তুম ফংল পেরা মাং কে ইংলিশ মিডিয়াম মাং কে আবে দেলাং হলো সদিম লং স্টুডেন্ট মা গার্জেন তুমি থন্ডুন দিয়ে ফানি তুম ফং লোপেন পেন বুকুলিয়া ডিস্টেন্স বাং হেলো হলাং সেভেন এন্ড হাফ কিলোমিটার্স বা দোলাং সোকে থন কে বান বাং প্রবলেম মাসি তুম কেং নো দা সার বাং ফানাং চিং ভাই মাসি নাকি বিজনেস মধ্যে মাতি এক মাসি কেং চিং ভাই মাসি সার সন সন লুম সন খুলি তে হেনো নে ইউব পিয়ালে হে আমার আং নে ফান এডভাইস আং পিল মাসি সো তেং পেন মাসি কে ঠেক ঠে পেন পেন আমি চেং পন ফুল
0: মানে
1: কত রাখা তোল হে ঠেক ঠে পিন মেসি ক্লাই মাতি তা পয় ফিট পুস্তা মেন না

0: Eh bu, tuk tak tamen on bu school tamen on ta suli pon bom lo son ya la ya eh eh.
1: nang li hala pen ke than ki joi kelang adim se tame do po mate Simonjer Park se tame nang li impulo po laso Simonjer Park kang pu bang ke nang li ko pi kama tha pe na bang si ke claim la bang so sai bang
0: pak ka khuli bang ke mane laso lo je mane in hin ben boten mane li tum li than ar nam ma hir jume do nang gi pa the ma la helo ni li 2018 an in kan bang laso lo je business ta bang ni li phan ekdom problem do piglo business no problem ma se ekdom mane ason ason mane ak tim tham na problem do lo tang ka ma hal le na de na he so ki nod bondi bibine do ma di ho ma tang ka paisa bang ma si investment long do era ma sing ke problem do le he ma sud ma sin bank ekdom si depression na son si so ho rang man de ja kula long ni ne de lo masi ene ni lihoda long li aprang nam tang do la so dim long ni li mane ene pu kere sa son si dam dam ya lo mani li bang kai ta claim ro ke ti ma sin li hem pen ta me pon ma ta pen ne pon ma si in ke la hin ke hoda ta from house son si ni li bonai pu chenga ko ke su pi do ma ti no re munang ju do no te pen ne phana jot jot pen ne bi pon ma adung ara so ma tu mang ke ekdom ke garden garden bu ya lo garden garden bu ma si ekdom nang ki ju ka mi te thelo dak se jo jo nang chon ponang ju po photo nang chutli po ti ya le di ho amasing ke holo sur masini libang mathalo o pyalo ne life long ke kam taklem ulite ma tanga pocha ta nan ke kut dono avilo komai la komai lo duan avilo pyal he staming sia kam kemia kam klem pon po pyalo ali phan mane klem klelo paisa no ke mane hel oklan mimi del mati non man ke ni libang ke matha bang ke mane khai phan si klem po so ma tum han pyal he ma tanga ma hado an pusta me la garden lo klem pon cha mara 2000 18 la January pen chenglo nili ekdom hola December an lili patang derlo ba na masu soni se integration 23 December se integration la he asan no
1: be habe par ke claim along ke kisung ke phu ka che tong bons ta me do ek la si la bang su kisung ke phu nang list ta me ka che tong long ta bang phu lo la pu sona por hot bang ke nang li ku pu sona ka ma tha pon ke la pen a phi ka ching thur thu ja phan ke nang li ku son si ke claim pon
0: la lo mane nili bihek pen tang si ko sona bo ge be habe par ke claim in si vet claim vet kali nili mang ke in si pen ak ka preka preka business ta me nili claim pon mo ya
1: la
0: son ma si in si a business don si a chero kom juri cha ta me hola si in si a business bang ak la phan nang phila bun de son ja lo ama si in ke sona tak si nili business pus ta me puna chilut pus ta me a jedi inklo po ho pu pen ak na ne pen ak nang nang doi thu nang pus dun thu po pon ka business bang ak la bang da ta chara ning thu po son ja le mane business ke pos ta phot kuri le na ekdom paisa do le claim ak the claim ak pokam ali asu pen si cheng nang po he asu pen cheng nang pong ke hola ing si pen a business lo pen akola running lo te hola next a business ko claim thunang po kala duita business running thro te ko third akwa business akapre ka ko running hola da running thunang po la son si pu che doi pon bom lo la son si la si business hilile chilut pu sta me ako hilile bang suli pon bom la son si suli pon bom lo ban baki ke arna maling le he
1: kala
0: ing song hem fu arna tum pi ma na fin chong lan jalo mate
1: kala kala মহেজং সিতামে নাংলি থান পাচি নিল নাংলি হিথি সিতামে কাংপু পন্ডো পো তাংতে লাবাংস হিথি কে নাংলি কাংপু পেনন পু আনা বাংকে কবুসন
0: লালো হিথি বাংকে নিলি মানে স্কুল বাংক খুলি দে 2006 স্কুল খুলি লমতি দি কে 2008 আনিং কান বাংকে নিলি বাজার খুলি গলো মানে সেতার দিয়া নিলে হে সেতার দেনি খুলি ল মানে লালো কা খুলিয়া কারণ মাঙ্গে লালো যে তুম ফংলো মেন যে থানা সন স্কুল লে হেলো সন থাকছি ফংলো পেট পেন জিতু লা বকুলিয়া ডিসটেন্স 7 এন্ড হাফ কিলোমিটারস দো লা সং বং সি মানে মানে মার্কেট বিনে বজার বহা বেপার জুগুরি তামে হেলো জিং দিদি হ আমা সিলা ডাক্তা বজার দোতা দোনা দোনাঙ্গি পুসিমা থালে হে আসো পেনামা থামাসিনিলি আংকে চেংসি নিলি হদাগত মলম মুখিয়াল তুম মানে গাংবুড়া পুন সরকারি বা গাংবুড়া পুন ডাক একে দো ডাক মুখিয়াল তুম হান পুন হ্যাং এত সি নিলি চিং ওয়াই চিং সাইলাং সহুত আমাসি আলা সুত বাংকে চেতন দি দেলো তেমা আলং ক্লামতা আবি দেল আমাসি এসপি আপি আলং ক্লামতা আবি দে আমাসি রাত পেন তামে সুকে চেরাই নি পারাই নি দেলো আমার চেপারাই নি দেলা ফিরে মাসি নিলি বাংকে রাসনা জাত ইনিং কে মাথালো প্রতি একদম ক্লেম ক্লি টিক ইনিং সামসে সঞ্জা আমাসি নিলি দাক কে চেং সি কে নিলি লাহাইলো সন দিলি বাজার প্লতে মা কুলা রাসো সিনি মেথাং tangka maha cherwet pes tamin dia cher cher ma sila ka chong dara tum he ji tu thing pi ke ro tum hazira kang dara tum to la ha tum han si hang si la cher cher cher paisa la son la phanang price la tum phan mane phan broiler ok mane phan men thu mane phan phak ok mane phan hotel mane phan cycle maker mane phan gela mala son si mane anu tin tani long kamang chama somona kam pi krai lo ke cheng si ke
1: oh
0: ama se hola sudan in kan man ke cheng si bang ke bozar khuli le prang 2005

0: কারণ পেন্সিনি লিচেং হ্যাঁ
1: হুম
0: মানে সন দিল্লি বাজার বাঙ্কে হ্যাঁ
1: হুম
0: আসো কি দিমা সাফেন কারবি তোমার রন হুট পুরা হলো
1: ও
0: গেলা সুদ বাঙ্কে ইংকে আনি সামলো পোতে লাহাই তুমি ইংকে রাত তুমি ডাকছে নাকি চিং রুম রুম যালো
1: হুম হুম
0: মানে
1: হুম
0: মনে তুমি ইংকে সো চিং রুম রুম পো নিলে দা চার ইনি দুন লুন পো যে থান থান মনে তুম ডাক বজার দো তে মেউ জি সন সন চিং বাই হেদি হ
1: হুম
0: মানে মাইন্ড বাং মানে ব্রেন বাং খুলি দুন বমলো হ্যাঁ
1: হুম
0: এই বিজনেস মাথা জান মনি মাতি দি হ
1: কেলা
0: মাথা দুন বম মাসি নিলি তা মাসি ও মাসি বজার দো দো নাই মাসি ইংকে লাহাই তুম ইংকানি সি ফিড বাংকে সব তা লিচে থেক লং লং লো
1: ও
0: মাসি ও দাগ রং অসর তুমি কিছুমান তোমাকে বেহা বেপার কেকলে মানে ইংকে হাঙ্গ তুমি নিলি লং কাম নাঙ হাং তুমি বাং প্রে লঙ্গে
1: হুম
0: আর নতুন ফান মানে কোসন মানে টাইলরিং নাং দোলো
1: হুম
0: মানে কে ফার্নিচার দোকান নাং দোলো মানে সাইকেল মেকার নাং দোলো সনসে আর নতুন দোকান নামে দেখছি ভাঙ ওলো হ্যাঁ মা সব ফান্দা আলং ক্লাম পিলো জালো ইংকে লাতুম হানা চেয়ার চেয়ার সুবিধা পিদ হ্যাঁ
1: হুম
0: ইংকে লাহাই মাসি ইংকে আফির ব্যাংকে লাহাই তুম হওয়া সে কমিটি বনাইছে নিলি 2008 আনি ইনকান বাঙ্কে নিলি হিথি মানে উইকলি মার্কেট বাং স্যাটারডে আনি নিলি বাং চেং পন্ড
1: হুম
0: না নট কানান তা নঙ্গে থেথু হলো হ্যাঁ
1: হুম হুম হুম
0: নঙ্গে মেয়ে হলো নঙ্গে হ্যাঁ
1: লাবাং হিথি লং কে চোজর চলাঙা তুম বাং কে ইলি তুম কার বিয়ে খাই দেটলাপু মা মাতে কাপড়ে কাপড়ে খাই তুম সামে লাদা কে বাং লাপু সন্দ লোকে
0: চজর চলাং তুমকে বেশিরভাগ এই কার্বি তুম দাও দৌল নকে হ্যাঁ
1: হুম
0: মানে আংতা আংতান বেন যেহেতু বকুলিয়া যেহেতু মার্কেট মান যা কাকরিয়া বেপারি বা বকুলিয়া বেপারি পুনঃ মানে হারাগা রাজাবথার বেপারি পুনঃ ডাক্তার হাই বেপারি তুমি ডাক্তার বাং বাংলো
1: হুম
0: ফুলি ফুকক পেন চেং লক স্যান্ডেল পেন চেং লক তো পেরি পেন চেং লক আলাং অক পুনঃ ফাঁক অক বি অক মানে হান পুনঃ গেলামাল আর যারা হরমুদা দোলাবলো মানে
1: হুম
0: মানে সেকেন্ড হ্যান্ড আপি আরিয়ান তানং একদম মানে যাতা দু এলো নমঙ্গে হ্যাঁ
1: অ
0: আসি কার বিয়া খাই তো আমি বেহা বেপার চুকলে মধ্যে নিং সাম ওলো হ্যাঁ
1: হুম
0: নিং কাং সাম বেশি বাঙ্গে লাহাইলো যে কার বি তুম ডাক তে বক হেড প্যান মানে চজর চলাং দুন লং লাহাইলো হ্যাঁ
1: হুম
0: আমাসি ইনিং কাং সাম বাং থে ওলো আলি বাং এক আলি হ্যাঁ
1: হুম
0: তা
1: হুম
0: আমি ইনিং কাং সাম বাং থে ওলো মানে হো ডাকস ফল পেলা লং ক্লাম লং কে ক্ল্যাম পিকাং লং ইনিং সাম ওলো বাবা হ্যাঁ
1: হিথি সিকিবি তাং দে পট আদিম মাতে আলং লে সামে আজাম থে পিকনি লাপেন কে আসন আসন কাছে রাপ্তা কেনাং সৎ লাপসি আলং লে বাং কে কপুসন লনাং লিমে থাং জং জং পেন আলং লে লাপুমা মাতে আকা প্রেক পেন কে হ্যাং লাপসন দা দোমা লাপেন কে কে ক্লেম কাছে রা ফান পু নাং লি লং কাপড়ে কাপড়েক সরকার পেন পুসি তামে মাতে কাপড়ে কাপড়েক আতম পেন সে তামে কাছে রাপ লাপসন দোমা মাতে নাং লি নুয়েত তং চেপাতের পি পালন
0: লালো হিথি বাং আপ্রাংসি বাং লালো হিথি কে ক্লেম বাং লং ক্লাম আংকে চেংসি বাংকে নিলি হেমানার বাংকে দং হয় মাসি বলে আং টান লংসি নিলি এনে কাছিং কি দো হে
1: হুম
0: সব ফান্তা ইংসি আর লিস্ট সিস্টেম সি নিলি এনে জালো
1: ও
0: মানে আর তোমার লো তুমি তামে আলি নাং দুদিন পো মাসি চিং ওয়াই চিং সাই মাসি হো পুনাত নিলি তুম হেমেন আর থাক বাপু বাং তুম লংলি এনল মাকে চেং আমাসি ইতুম খাই কে ইন্দুত ভানি তুম তা কি হো দুঃখ অতি মতে
1: কালাং
0: চারটা পেনা জয়নি মাসি লংলি নম্বা পিপে দেয়ার ল আমাসি আফির বাংকে ইংকে মিথাং লংলি লংসি নন মাংকে জীবান থুই আর হে
1: হুম
0: বজার দন্ত পুছে নাং পাল্লু এর ল লাল লাল হ্যালো ইংকে মিথাং লংকে মিথাং লংলি লংসি নংকে দু এর ল মার্কেট আনতে হে
1: হুম
0: আসি লা পেনা কো কেরাপ পিনে বাংকে লংলি পুনে হে লং
1: হুম
0: লংসি সেন্ট্রাল স্কিম পেন নাং পিলো হে যেতুলা মার্কেট সেট হেডি হো মার্কেট ইতুম তালা সিম দা নন লা নন নন হে জং নি ওলা ইতুম ইতুম লা বকুলিয়া লাং ফের লং ইয়েম লং তা আংবং লং ইতুম হেমা সর পেন ভানি চিংকি দাম ল
1: হুম
0: দে নিলে তুম মার্কেট আফান মার্কেট সেট আফান নাং পিথে নাং রাপথা পূজার হে
1: হুম হুম
0: পিনে সুবিধা দমা পই তুম চিংকি দাম ল এংকে সার বাং নাং থাক রাং পেরাং পুলো যে আচার ও পর নাং পিছে থা বলাম লহে
1: হুম
0: আমাসি নদী চোহাং বম সনজালা
1: ও
0: আসি জংসি সার্টুম জংসি নাং রাবলো প্রতে তুম খাই ফান মাতে দি হ আথে বজার বেহা বেপার লোতে পিনিয়া নিসি ফান কালি মাতে
1: কালাং
0: আর লং লিলে নিলি লং লং লি পুস্তামে রাত তুমি বজার বেহা বেপার করি লং পো লাত তুমি জর চজার লং পো আর সুবিধা বাঙ্গি তোমার খাই তুমি সুবিধা লহে
1: হুম
0: কে চেংসি মলম আং বং মলম সোদ ওলা ইতুম মা সার সোদ কে সুমরং হাং উপলতে মা আমি
1: হুম
0: আন্তার নামি দেব হ্যাঁ সুমরং হাং সোদ কে কে বা সি এম লাং সোদ কে
1: ও
0: আলাং লি তামে বু আং মাসি নিলি হেম না মাসি বজার কা খুলি লব মাসি নিলি হেম নাং উর কাং লাং আমাসি সার বাং না আরজু ল মাসি বাকার বি আং বং আং লু মলং কার বি তুম বজার কি বি গেলা ফার্স্ট টাইম ল বিয়ালে আনি রং ওলো
1: হুম হুম হুম
0: মাসি চোর লো মি ওলো বিয়ালে তামে নালে তুম কাউন্সিল ফান অ্যালটমেন্ট পিনাঙি বলাম লহে
1: হুম
0: এখন হেনোভার পিনাঙ্গি বলাম লো এ কাউন্সিল ফান হেনোভার পি বতে তেম তুমি রাত পেন আলং লে বাংকে আর দিতে থেল লে দে জালো
1: ও
0: আমলা সুর বাংকে নিলি বাং প্রপোজাল পি দু নিলি তুম হেমা দুং বাংকে হসপিটাল দমতে
1: হুম হুম
0: মানে বাংলা সার ফান পুদন ল সার এনতে লং লে প্রতে হসপিটাল লং লে কে লান থিনাং নে পর তালা আর থেং নো বাং মানে এক দেড় নল বাগ এনরা লাপু মানে মার্কেট পুলে বনাই সকচে মাসার বলাম লহে মাসার বাং নাং পুলো লাকে এক সেকেন্ড কাম লতি লাকে পেয়ালে হে তা নাং লিতুম জং জং হিন পেন পুস্তামে এক নল যেহেতু যেহেতু তোয়ার পেন এক নল বাংকে নাং পিনাং পুসন

0: আমার লাগে নি লং লিয়ে দেওয়ার তাকলি দেওয়ার আমার আনু কাপড়ে কাপড়ে লং লিয়ে দেবো আমার বাংলা চিত্র করে দেওয়ালে হ্যাঁ ইনকে আং বলম তো স্যার বাং প্রপোজাল বাং ওলাং মানে ইনকে কাউন্সিল ফান নাঙ্গভার কেপান হেন ভার নাকি সঞ্জালে হ্যাঁ আনু কাপড়ে কাপড়ে পেন বাং লো তামে সুহত বাংকে ইনকে চে তন্তি বাংকে লং লিয়ে এলাম আমি লং লিয়ে দেওয়া জনিল লং লি বাংকে নিল বিথাং লং লি মেতি কে রাত পেন লং লি বাংকে এসন মার্কেট বিজি পো লং লি বাং আবে দেয়ালো আমার সে ইনকে সুহত বাং তা চেতন দিয়ে দেয়ালে হ্যাঁ আমার লা দেয় পেন আমার সে ইনকে পুসারটা লং কে চে ভয় জুইল মাসে নন ইতুমলা ইতুম নন লা লোকাল এম এস সি ইতুমলা ইতুমা সার মধুরাম লেখতে হ্যাঁ আং বং ইতুম হেমসর পেন জিকি দামলা আমার বাগ মার্কেট সে আটা ফান লাপেন ডাক মার্কেট ডেভেলপমেন্ট আ ফান পেনে আবার সাই আকো লা সো লং ক্লাম লং নি লেকো নিলি দুর্গা পূজা তা বিপনলাং নিলিসু পিএমএন হে নিলিসু পিএমএন পেন পানং জি হে মানে 2009 নিং কান দুর্গা পূজা বিলাং বজার আলো আমার হে আমার সি লাতা নিলি নন্দা নন্দা ক্লেম বন বমলাং হে আছে নন সার তুম তানা হাইকে আর মধুরাম সার তুম তানা চেরাম বম হেরাই কে হে আর দুঙ্গারাই তুমি চেরাব দুন পোলা বাকে রাধা কামতি লাগে তা নিলি নিলিসু পি হান আমেন জং জং পানং সি নিলি আকো দুর্গা পূজা তা বিপন পনলাং মাঙ্গে নিলি লাং দুন উনাং নিলো ওলা দাক তুমি বাং মে রাধা তুমি সি মে নাং চেলাং চিরুং আর আমার বস্তু মাতি সব তানিং আর আমার আর্ড মাতি দি
1: কালাং
0: আমার সে নন তারপর সে সুদি বমলা বাং দেখে
1: মি পিক আনলো পুথত ইলি তুমি চেথান পঞ্চল নাং নাংলি তুমলা কার্বি স্টোর কার্বি স্টোর লং কে আনতি না মাত কে চিনি পেট পে তাহাই লাসি লাবাংসো কার্বি স্টোর লং কে কপি পি আসন সি কে লং পন পকে চো আসন কে জুন আসন লব চত মা মতে কাপড়ে কাপড়ে আসন সামি কে লং পন দল কে
0: ইলি তুম সি কার্বি স্টোর বগে মানে লাল হে ইতুম আব্রেন পুদামনে হে তামি ইলি বেঙ্কে ইংসি ল হে কার্বি স্টোর ইলি স্টোর দল গেলামাল হে গে স্টোর হে লাপা দা দাগ দল ইতুম সাং দালি পুন নাং পেনাং জি হেম লং কে নাং ইতুম চদাং হরমুয়ান কে লং পলাতে হে আসল লগতে আরুম মাঙ্গে তুমকে স্টোর হে মানে মানে পুসন দালি সাং হান সাবুন জাং থু পেনচেং লক মানে লাহাই সন্তিন হরমু দাদা লং পন পোহে আপেন আকো থেংসং মাঙ্গে আকো হোটেল লো মানে কার্বি স্টোর হোটেল থেংসং মাঙ্গে চুতু মানে চুকে জুনা দিম লো তুম কার্বি কার্বি তুম হানা আন মানে তুম হোটেল পুসাম তুম মানে ইংথিরজির পেন রেস্টুরেন্ট ইংসি ফিলিংস লং পন পোহে লাসন বেঞ্চি নি তেকে মাথা বেঞ্চি দর জুম হেক পেন না চুপন লং মানে
1: নাংলি কে ক্লেমাসন সে তামে দোপিক লাপেন কিচুন সে তামে চুন পেট ল সন সে থেক লং ল মতে নাংলি তামে থান ল লাসি লাপ আনাসন কে ক্লেম আপদ নাংলি লং কমানি না চেরাব দুন লাপসন দো মা নাংলি হেমি সি পুস তামে বাকা প্রেক নাংলি জের পোজের পি পেন নাংলি কাচেরাব পন লাপসন দো মা খে
0: লাপাং কে কিচুন সাকসেস পকে পুন এলাং হে বন পুস তামে বর ইপন বম ল হে আসু বর ইপন বাং কে ল নীলি হেমসর বাং একদম লাগে আরুল থে উনাং চেরাব দুন বাং হে তাতে হেমসর জংসি নাং চেরাব দুন দে লপতে ইয়ার বসু তা সাকসেস নে মে দেদি হ
1: কালাং
0: তা হেমসর বাং নাং চেরাব দুন বাং নিলি আসান কাপড়ে গাদাম হ তামি হেমসর বাং নাং ফেলাব দুন প পুন কি দুকি সুংহুর পুন ইনিং নে পাথে দুন পেন চেং ল আসন আমং পুন হো মে নিলি প্রাং লাগলে মে ক্লেম লতে মা তাতে পিসু এন দে নিলি 2000 নেতা কে মানে 7 নে কান চিপি জয়ন মতে লা এদ পেন মা হেমসর আরুল বাং থিউল হে মে নাং চেরাব দুন ল বিহা বেপার লং পুন সন থাকসি আসন কাপড়ে কাপড়ে লং তামি লা ল হেমসর বাং আরুল থিউল লাপেন নাকো নীলি পুনু তামে নীলি ফান রং বাং বেহা বেপার ক্লেম থেক জয়নে মাসি নীলি ফান রং পেন দীপু নাং বান রহে আমাসি দীপু রং দা ক্লেম লোতে মা দীপু তামে বাঙে পু নীলি পুনু বাং নীলি ফান 2010 নিং কান মা নাং হাং এক দেয়ালো মাসি নিপুনু বাং নিফান নাং সিনাং পেক নাং লেসো না মাং বিজনেস মাইন্ডেড মা নাং বিজনেস ক্লেম থেকে পনা মাসি নিহান নাং হদাই কক ইয়ালো সন ইয়ালো
1: এলি তুম বেহা বেপার কে ক্লেম পুনো আজার আসন লং সিতামে কাতিকু কে দবে লবংসো কাতিকু হুত কোপসন সিমা থানাং পক
0: আজারা হিন পুন কিচুন এজিপুকে কালি হে মানে কিচুন চে হুতা দোক অতি কাতরা হুদ হে লাসুত কে ইতুম আপর হে নু পুতা পুপু হে সো জে হে লাসুত বাং কে ইনিং চে পানিং দিং লো আপ্রাং সি বাং কে নাংলি মোয়েন ইতুম চে থান সন হে ইতুম আর না তুমি ইতুম হান টেস্ট না কেন পরীক্ষা না কেন ইতুম হান হে এক্সাম সন হে চং টেস্ট না কেন লাসো হুত লাসু হুত না পাসুং লাসু হুত চে চাক উনাং পু লাসু লাসি ইরি নাং নি লাসু জে নাংলি কে থে গা সন আথে মানে ইং সি আ কাম ক্লেম দেট কে ক্লেম কে ক্লেম লো পুত না মে নাং আপর না কো তিমে দে দিন কানিং সি হিনি কে থম লাসু আপর নাংলি ইরি বুব লাসু পোর্টাল লস পো আকো নাংলি আকো বেলে কাম লে ক্লেম ইস্তামি আকো লা সন্থ পোর নাংলি পো আকো লা সো বিজনেস ক্লেম দা নাংলি কি সুং সন্থ সুং ফুলি পো আসে নাং কি সুং গে পো মানে নাং সি ইং সি এক্সাম ল ইং সি দা পেন্সি নাং ট্রেনিং দা পেন্সি নাং চি অন পো নাং পো কো পিসি কি চক মা কে চক চে মা দা চালাং পোন সি চে পাকেং পোন সি আকো নাংলি রিস্টার্ট থুনাং পো মানে ইরি নাং নেলো ইউ ইনিং কি দিং ল নম্বর 1 ইনিং কি দিং ল ইউ র‍্যাম কে দুপো হে র‍্যাম নাং নেলো আজ জা পেন পো নাং সব সাকসেস ভেগ নাং পো লাঞ্চল নিনিং বাঙ্গ লাভ না নে পেন নিহিন মাঙ্গ সন্দে হে হারমানি নাং নিলো
1: বেহা বেপার কে ক্লেম পুস্তামে ননাচন নাং লিয়ে বাংকে এসন বেদ লাপুকালে সনি সন্থম বা আসন কে অংবানসি কে ক্লেম লো বন্তামে আজাহা তুমকে এসন বেদ মাং বেদ কে ক্লেম

0: kalan
1: sta medak chuton logle sinon me nang atum ke son chuklem ining sampeglo jirpo tuma ta la hasu drable mate mane tum langa factory lang khuli po mane tum son son klem po mane alu long dudlo mane pias dong son mane han long dudlo thisir long dudlo jirpo tuma ta he amar ining ching sam do bhai bang he lalo min mang ke itum che capture nang pulan chalo me thang long ri mate di me thang long ri itum si che padduk na po min ke padduk che capture dulo de bang so ke ultimately ma se bang ekat po lage bang velo
0: kalan kalan nangli ilitum kaching ki bom nakar judu narada phanangli kupine than ka pachini kang tung lam sando ma kai
1: lalo itum ni le than thegi pugali he ma jo ka chini he ta me ni ke than ne chuning chuning ri bra ubone he ko sono pugala ke ho lalo je madu ta ka jana kam le claim da che pa duk kru bang nang ko
0: kala
1: las ilitum a khai pus ta me yong si ching thur dun ji plote ke che pa duk bang ke ekdom ke nang sodlo nang dia kam ajara kam le claim be habe par ajara kam le claim da chok pene mene broiler ogojor puno phang ogojor puno nang le present thing log nang ajat asuok ake thi available be par ke asu ake thi pa belo nang dik che paduk lo nang dik che paduk nang ning ki ding pensi da pensi nang acher cher cher me nang ching thur pon chat chat chat hola thing pi thing prang ke thi sona thak thi gun dim de di ho
0: kala
1: sta me thing pi thing prang ke thi thi gun dim le thi det bagli mate
0: kala kala
1: be habe par ta son tholo মানে ইনিং কে দিং লো আসো ইনিং কে দিং এবং লামা ইনিং কে দিং লাসি সাকসেস চটপো কে চে পাদ দুগো লং আর নামা হিরজুমি তানাং বলা পেন ইনিং কে দিং একদম নম্বর 1 কে ইনিং কে দিং লো জো ইলি লা হেলো মা দুতা তুমু গার বিয়া খাই তুমু মা দু কে ক্লেম কে দামা তুম আন পুস্তামে ইনিং চে পানিং দিং নাং সিনি লি পেন হিন পেন চুনিং লো সপ্তা চকলেম জো দাম পামিয়া না পার কে লি পেন কে থেক নো দো পিগলা হে ইলি লে ক্লেম থেক গালি হে আমি তুমা খাই তো নং কে থেক ওর মদি নং কে মানে ডেভেলপ হলো বিজনেস আ হিন পোনো পলিটিক্স আ হিন পোনো কাচালি আ হিন পেন পোনো খেলা মেনা ইতুম খাই মেনাং মেনাং নগে দোল হয় নিং সামলো আসন থাকসনি তা বড়ি দুন বমলো লাসন লহে লালো
0: ইলিতুম পেনান কে চিংকি জে থান লং লং লি ক্লেম দাম ফুথাক লা পেনান লি কে ক্লেম কে দাম সামে আসন দো পিক আসন সি এ নাং লি থান লো তাংতে নাং লি নন কে বাং জি লাং আরনি মতে নাং লি ফ্রাং কপি নে গা চি সিক পন কপি নি আসন কে ক্লেম পন থু কাং তুং বা কে ক্লেম পন থু জি লা বসন তা দো মা কে
1: কে ক্লেম পন কং তুম নি লি বাং কে সন হো ইনিং কে হাং ইং সিবা তা কাম এ ক্লেম বেন গে এসু কোন দে নিং সাম সি সন ইয়া মানে ইং সিয়া কাম চুন দে ল প্রতি সাং তুং তে ল আকু কা প্রেক ইনিং মা থালি প মানে
0: ও
1: সন জা মানে ইনিং বাং মানে কো সন জা নি ইনিং বাং সাং তুং তে দে ল মানে মানে সন জা ল ল ল ইং সি কাম চুন দে ল প্রতি লা সো কাম লং কে নে লা কা পোর্টি পি উই ল দা মা কে lama kering lain si postu ring retik an lana po he thing pi thing prang son le he ning sia thing pi rong ilok pa la so thing pi rong the the tik lo de lana po la the lo plo te la so thing pi han ke lang le ko belek etu po son si he be ha be par po sta ming sia be par phan paraning phan bori po la running lo plo te ka pre ka ko ke claim bon phan bori i he asinon ke wang i claim pon thung tu mang la ke claim ye son do ta menon nili claim me ne mo pen je than bon mom la simon je children park pu adungolong nili non ing sia ko mo na to হলটিকালচার পেন কিচেন গার্ডেন পলা সো দিম লং মানে ইংসি মানে ইতিম লাগসন লবাই লগে মানে ইতুম কিচু কিজু না লং ক্লাম নিলি নন বনাই পনব
0: ও
1: মানে আংতান পেন মাং পুস্তামি ইয়ংসি দাক চুতু চুই পুস্তামি নিতুম সি দাপা কিরু কে থাই তামি নিতুম সি দাপি পনপো দাক গার্ডেন কে জুই পন ল হাই লং পুনে ইতুম গুতে মানে ফ্রি ল সব দা লাং পেন চেং ল আর ইতুম পার প্লেট লং ইতুম মানে সনসি ইতুম বনাই পলো পার প্লেট লং অক আন ইপন পো 300 ইনক্লুড সব দয়াত পো দেখা তুম ফুলি ফুকক চেবা নাং নিল অক চেবা নাং নিল মানে মিঠাং সেল সার্ভিস দাপেন চোপন লং পো মানে নাং অর্ডার নাং পোহে পর নাং হর নাং পো গে নি তুম এরেঞ্জ পিয়াত পো দা এরেঞ্জ পিয়াত পো লা তুম দাগ বাং সে দাগ নাং চোলক লং দা এই জাস্ট প্রোগ্রাম বার্থডে প্রোগ্রাম পো নয় মানে মিটিং পেন পেনে প্রোগ্রাম আনচুই প্রোগ্রাম সামে মানে তুম হোটেল আর বাং কি হেম আর লোলো মাতি দিহ স্থান হন্দা বাকি একদম মানে খোলা একদম মানে পীর্থে চার প্লট আদিম নেন সিনাং একদম সি পেন সি নাং আঞ্চলং বমাতি
0: মে পিক আনলকে হেনাং লিতুম কে ক্লেম কে দাম আসাই বাংকে নন বাংকে লিতুম চিং কি জে থানা পর কে চক লল বসন সি থেক লং লাসি নাং লি সন সুরিয়া সাই লে দব সামে সাই চি ওপেন ডাক কে বাং পেন নাং লি কে ক্লেম কে দাম পথাক মতে বেহাবে পারা হিন পথাক থান বাচি নি দেকাং পর নাং লি ফান সুরি সুরি আকার ডম পথত বাজের ডন থুলে থত লকে হাই
1: আর ডম
2: লাপনাপর নালি তুম পিনি আলাম চির আজাই মেগেং ডেঙে লং পেন চোকা মাসায়া পুথাক মনিরাম হানসি লাপেন হুদবাং ফান্ডার টেরনং বং নংলি তুম চিহু চিপুত আর জেগলং তাংল লাবাং সো চিহু চিপুত কে আকাশবাণী ডিফু লং কেরত কে পাচাতাক চেং আজাই মেঘল আদুন্থু কার্বি লুন চেতো আজাই মেগেং ডেঙে লং পেন

আসুন সন লুন চি টো লুন আর জুইক সিন আপ্রাং সে মঙ্গল সেন ক্রোল পেন আলাং লি রি সং হৌ তুমপেন কি লুন আলুন আর জুইক সিন আলোন আলাম থে ওয়াং নন কার্বি কোর্টি ইংজির।

লাগে আকাশবাণী ডিফু জামিয়াকে পাচাতক পনবম লাগে এফ এম বেনালং পেন ফারো ইসিরাত অবর সিরকে মেগাহার্স লাপে নিউজ অন এয়ার এফ পেন তানালিতুম কিন্তু অনেচা মেকটা অর্জলং ইকজি আদুন থু কার্বি লিয়র্মিয়াল

লাকে আকাশবাণী ডিফু জাইমেকে পাচেতাক পুনবম লাকে এফ এম বেন লং পেন ফারুই সিরা তবর সিরকে মেগাহার্স লাপে নিউজ অন এয়ার এফ পেন ডানালিতুম কিডো অনাচাই মেকটা হজলং একজিয়ে আদুন্থু হিন্দি লামার জানালুন আজাই মেকাং ডেঙ লং পেন আসনসন হিন্দি লামার জানালুন আর্জুয়িক সিনা আপ্রাংসি সাজন কা ঘর লামার জানালং পেন কুমার সানু লাপেন আলকা ইয়াগনি কাতুম পেন কিলো নালুন আর্জুইক সিনে আলু নালাম থে আপনে ভি জিন্দগি

0: La bonne pour n'allait-on. English salon a jamais qu'un dangalon pen, a son son English salon arjiglon tanglon. Adon tu, lamjur a jamais qu'un dangalon pen. LPG mate chutun chodanga gas, KN. Kachere nangjia putak. Harbamon rong pipen lamjur getan arjig senang. La bangso lamjur ke akashwani difuolong ke rot ke pachetak cheng a jamais long.
1: আপ্রাংসি আকাশবাণী দীপু রেডিও কার্যু আরা তো অনাফান্তি তামে নেলি হেন প্যান কার্ডম পাজের এগলো পিনি নেলি এলপিজি গ্যাস কে এন কাছে থর কাছে রে পু থাকছে লামথে থিহেক প্যান কিথান পঞ্জি আফান বরি পনপ এলপিজি গ্যাস সিলিন্ডার কে আর্জাং তাং নাহকলে পঞ্জি সিতা কিরুং কাতেরেক জয় কে লাপেন চিথিং এত থেং প্যান কে পাকা রাসন রা আমি কে ম্যাপ আফং তিন থেং থেক লোট লাপেন মে হয় দুন লোট দাংনে লাপেন মিহি সিতা আবে লা আঞ্চ তাকালি সি আমি এদে কিপা থে কিপা বি সিতামে জয়কে লাপেন আংতাং সিতা চিংতাং নাংনে লাসো আজক নন কে হেমসু লাপেন হোটেল মালম চট কালিসি কাম্পিয়লং জাসেমেত আদা মাসার লাপেন মাই মিটিং রুথায়লং তামে গ্যাস পেন কিতুন কেদাং কারজাং তাং আজক পেনাং চেহুংলো বেচেং বারলা কিচাম কিচে আপর আহুত থেং কিরি কে পাংরুম কাতোরা পেন চতুন চদাং লাপেন লাং কিপাসু জয়কে লাপেন প্রাবজিন পেন পেনা আবার সাই চেলং ই নাকাই নাম্পি নামদর চেপাহেম ফু এট পেন থ্যাং কিরি কিলং কিসুং কাতোরা আকাই আহুত মে কে পাকার কাছে থর আঞ্চত্তা ইসি কিমাথা মে মে আসন মান দেটল জেথান দামে সেটিস মাতে হাওয়ার পি মালম কে থ্যাং গেলং আথাই কাবে পেন গ্যাস জংসি আবেতে কিতুন কেদাং লাপেন কিপাসু কিপা মেনজি আফান্তা চেতরক আসন লো সিলিন্ডার গ্যাস লাপুয়ান কে এন কাছে থর কে জয় ভয় ফিট সেটা কে এন কাছেরে কেনাং সত আথেকে সিলিন্ডার কে ইংবব দেট লাপেন গ্যাস পিনা কাপটসি কাংবব সিতা আজোর টানরা লাসো পেন আদুংরাই আজাদ আসনতা ইতিপ জংসি মে কি নিরলংলো পুলোতে কেপা মেপ চেতরক লাসন কে ফুফেদে জি আফান এলি তুমকাই কেতা চেরক টক পেনসি চেথর নংজি লাসি এলি তুমকে ক্লেম্প নংজি আসাইকে লাপু হেনলো সিলিন্ডার কাকিতা

0: চেনাম চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দুপুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন আনতে দুপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বিরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচি নিপ কোদাক লোক হুমরি দাম নং জিকে
1: লাদাক লো আকাশবাণী দিফু লং লো মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াং ইগনোই লাদাক আকাশবাণী দিফু লং

লাগে আকাশবাণী ডিফু যাই মেকে পেচেটক বন বম লাগে এফ এম বেন অলং পেন ফারু হয়েছে রত বড় সুর কেপ মেগাহার্স লাপে নিউজ অন এয়ার এফ পেন ডানালি তুম কেডো অন আজাই মেকটা অর্জুলং ইকজিয়ে আদুন্থু কার্বি লুন বান আজাই মেগাং ডেং অলং পেন আসন সন কার্বি লুন বান আলুন আর্জু ইক সিনাং আপ্রাংসে গুনিরাম রং হাং কিলুন আলুন আর্জু ইক সিনাং আলুন অলাম থে আপর সেংক্রেং

0: ലക്കെ ആകാശവാണി ഡിഫു അതുണ്ടു നിങ്ങൾ ലോലം തേ അങ്ങ ലോ പെൻ റീന തെ സൊപ്പി പെൻ അലാങ്ലി നിങ്ങൾ ലോലം തെ ആർജുക്സിന
1: নিলিমেন কে রীনাতি সুপি নীলি কেদো কে ডাক ডিফু হিদি লাংসো নীলি আসাপ সো মেট সিতা কার্বি লুন বারিম সি থানপন ইকপ নন আলম ওবে কিমি তুমা ফান ইলিতুম লুন বারিম লাহাই থানপন নাংজি লাপেন ইলিতুমা লুন বারিম চিংহন থেক নাংজি রিম পামে বি পামে নাংজি আথে নন কিঠুর মিয়া ওবে এতুম লাহাই কিচিনি নে এতুম দুপিকল লাসি নন ওবে কিমি তুমা ফান লাহাই লুন বারিম আমখা ইলি থান চিপাদু পনসি পাথেক পনাইজি লাপেন কালীপুটাংতে মোয়ারি সিকে ইলিতুম আলুন বারিম সিতা বিরিক দেজি লাসি ইলিতুম নন ওবে কিমিয়াতুম ফান লাহাই লুন বারিম রিম বেজি কি বি বেজি ফানসি ইলি বর ইপনাই লান বেদ নীলি হিন পেন কার্ডম
0: লাপন পর নালিতুম নিঙ্গা লোলাম থে আং দেঙ্গা লং পেন রীনা তে সোপি পেন আলাংলি নিঙার লোলাম থে আর্জুক লং টংল আদুন্থু সর লো আসে আং টং আজাই মেকং দেঙ্গা লং পেন বিউটিশিয়ান মতে কাপাং এ কেপামাত আহিন আনাত সাই কে ক্লেম আবাং ফি জিরমিকা তেরন পি লাপেন হুনালি তেরন পিয়ংবং চিহু চিপুত আর্জুক সিনাং লবাংসু চিহু চিপুত কে আকাশবাণী ডিফু অলং কেরত কে পাছে তাক চেং আজাই মেঘল
2: আফ্রাংসি রেডিও নাঙ্কার জুদুন গেদু আনারা তুমা ফানান্তা কার্ডম নাংপা জিওর ইগলং পিনি ডাক স্টুডিও আলং ইলিতুম আংবং পাং ই পার্লাক আচুকা মামু মাতে আরেন কে লগালাম পেন কে বিউটিশিয়ান আ বিজনেস আসাই কাচু ক্লেম পেন তা ইসি থেদুঙালি পুয়া পুথাক কাচিং কি কাচিথান জিয়ে ফান পুসি নিলিতুম আকাশবাণী ডিফু হিন পেন কাচু ফপন্দ আলাং লিমেন লাকে সামি জিরমিকা তিরন পে তাংতে আফ্রাংসি নাংলি ফান আকাশবাণী ডিফু হিন পেন কার্ডম আং পাজির ইগল
3: কার্ডম
2: তাংতে আফ্রাংসি আলাম থিলে লিতুম চিংকি চিথান নাম ছুইগল না নাংলি কমেন্টু আপরা হুত পেন্সি লা সোয়ারলো আতুমা ফান কাপাপাং ই আসাই কিক্লেম দুন কাপাং চেং দুন ইগল
3: নিলি কেক্লেম পাং চেং কে এনেকে কন্টিনিউলি কে 2023 পেন হ্যাঁ সামি রাং হত পেন তা মানে চুপাকে লাই পাংকে আহেম লং কাহমরি লাসনাং খাং দুমাতি আংকে লাসন সি দাম্বম ল আংপার কে নন আফি ব্যাংকে দোকান খুলি ল আনকে নন মাংকে গুলাত লং মাসি ছিদৌ ল তাক পেন সিক্লেম বম ল না ফার্স্ট নিতুম কা খুলি চেং 2023 আনি কা নিতুম কা খুলি মাংকে লা জেন কমপ্লেক্স দোলা পু পাওয়ার হাউস লা পু কিলো না থুয়ে দি তাক লং সি নিতুম আপ্রাংকে দোলো হে আমাংকে হালা সো দিম লং আসাব ও আরু মাংকে প্রবলেম দো চেত আমাংকে নিতুম হাদা 2 years বাক দোলো আং পার কে নিতুম মাংকে নন মাংকে নাং চি ডিরেক্ট ফেট ল লা IDBI ব্যাংক লং হে দি লা সো আং সং লং জেন সো লা দুং লং হে লা লেন্স কার্ড টা দোলো আদুং নো মাংকে লা সং বং নো মাংসি দুলো লা ফার্স্ট IDBI ব্যাংক লং কে লা সো বিল্ডিং লং মালে হে লা সো থাক লং মাংসি ফার্স্ট কিলো চেং পার্লার লা দাক লো কিদু নিতুম নিকা বিউটি পার্লার ফর পার্লার মেন কে লা দাক সি দুলো
2: তাংতে নাংলি কপি কুসন কামা থা পেনসি লা বাংসো সাই কে ক্লেম দুন ইক লো
3: নন লম কে আরো সুতুম কে চিপাং ই তানাং কক মাতি দি লাসি ফার্স্ট মাথা লে হে বাংলং কি দাম লক পেন কে কোসন লো পেল হে লাসি ইনি তা থেক নাং জি ইনি জি মাই নি জি হান পেল হে ফার্স্ট কো কে কে চারলি দন বম ল নিতি লং সি কা চারলি দন হে কা চারলি দন মাং কে নিতি মাং কে গুয়াটি সি চারলি দাম ল আং পার কে লালং দুন বম ল ক্লেম দুন বম ল ল্যাং দুন বম ল আমাইং কে নিতা মানে ইন্টারেস্ট তো দুন বম মানে ব্যাং হান পাং এ লোকলতে ও লাসন লাসন আইডিয়া ব্যাং বম হে নিজে তা আমাকে ননা ফিট ব্যাংকে নিনি তা ঠেক দে তা চালো আমার নিনি হাং পিন চালো হে নন ব্যাংকে ফার্স্ট লা নিতুম বিজনেস কাং পু কে নীতিশ কাং পুলো হে আমার ইংকে নিতা চার্লি বম ল অপু কলেজ তা চার্লি বম আমাকে নন মাংকে ডাক সিদো পিনল নন মাংকে দি কাছারলি তুম তা দু চারলি দো না তুম তা হেদি তোমান তা পাছারলি পন বম মানে আধেক তুমকে চারলি ইং তুং অং বপ খেলো চারলি দাম নাং নাং মাতি নন মাংকে

0: থাকলাম কি চার দিকে থাইবে আখিলো দাম্প আমার কি হা দাঁড় পিনে নাম দামা দিদি লাসি মানে তামন ই তোমার দুদুমা দিদি লাসি তোমান তা ও থান পন ব মেল হে না বাংফ বাং ট্র কান আনি তুম নং হে তাং পাচার দিদন প আসনে যাতলো
1: মোপে নাংলি পোলো নাংলি তুমা পার্লার রং তা নোনা কি মিনাং চারলি দু না তুমা ফান্তা আবার সাই কি পিপন দু তাংতেলা তুম হান নাংলি তুম কে থান পন কে আকি জয় মা মাতে আনামে সে নাংলি তুম কে থান পন ইগলা
0: লাকি নীলি তুম কে আকি জয় বেন সে কে থান পন সে কি অং আনাম বেন কে থান পন কে মানে সার্টিফিকেট নাংছি তুম দু দু মাতি দি আসন তুম লাসি সার্টিফিকেট পেন আ তুম হান কে আনাম পেন নো এংকে নন পু এনে নাংছারি দুন বমা তুমান কে আকে জয় বেনসি কে থান পন সাই দে আকু নাংছারি দুই আনিং হাং তুম দু পুস্তামি নন তা বাংলং
1: মিপিকল নাংলি কে থান্ডা মালাম থে তাংতে জংসে সোয়ালো সোমার তুম কাপাপাং ই আসাই নাংছারি দুন লো পুলোতে নাংলি তুম কে থান পন আকোর সাবাং একন আনাপর এনলা
0: লাবাংকে আনি আনিং খ্যাং হেদি মানে একটা হরমোন নিজং সি নিনিং হাং পিকলো লাসো

0: Aku nang Charlie dunia ning hang tum du pus tami non ta wang long.
1: Mi piklo nang li ki thanda malam thi. Tang te jong si suar lo sumar na tum kapapang iya say. Nang Charlie dun lo pulo ti ge. Nang li tum ki than pon akur sabang e kon anapor en lo la.
0: Labangke ani aning khang hedi ani ekta hormone ni yong si nining hang piklo la so hormone pulo te thekda u mati jong si nining hang he bangnang ki toy bor ipen jong si hem tumnang ki toy bor ipen la klem moi la da moi bo pen jong si nining hang he ka charlita nining hang hot si do do mati dilo ka chilang ta ili lo chilang po ang par ke ekdom interested lo ini pen jong si chilang pulo te thekda u ke aku hem tum pen jong si ekdom nang ki ther pen chilang oi la son por hi noi pete thek thi mati di la son thak থাকলো তোম আলাং তো মানিং খা তুমি ইন্টারেস্ট তো পুলোতে মানে থেক দা বলো হে নাকো জং সে ইন্টারেস্ট আবি পুলোতে লাগে আলাং নিং কানাং থে মানে চারি লেটা থেক থেলো আসি আলাং তো মানিং খাং তুম মানে নিং আক্লং পেন আনিং খাং দু পুলোতে হেদি থেক কি থেক দাবো থ্রি ফোর মান্থস পেন আন তাই দি থেক দাবো
1: তাংতে উপি পিয়াসন ল নাংলি তুম কে থান পন কে হলা ডাকে
0: নিতুম নং কে আং তন ল কে থান পন মানে নিতুম কুপি মা কে থেক আন আখেদি থান পন লাব ল স্ট্রেটনিং আছু কে পাকিং মাতে আমি কুং কি ফু ট্রেডিং লালো আম হ্যাং কাং মোর ফেশিয়াল পনয় ক্লিন আপ পনয় আচ্ছা তা হেয়ার ট্রিটমেন্ট কা কুরি পিডিকিউর পনয় মিনিকিউর পনয় আং তন হেদি কুপি সি নিতুম পার্লার লং আচার দি পন আন কে আলাং নমান দা থান পন লাব ল কে জয় পেন সি থান পন ল হে আতা মানে আনাম নাং নি পেন পেন ল সি থান পন ল
1: নাংলি তুমা লং নাঙ্গা চারলি দুন থেক লো বলতে নাংলি তুমা পার্লার লং স্টামি নাংগি ক্লেম দন আবার সাই লা পুসন তাকি বিপন দো মানতে
0: আসন নো ব্যাং আনিং খ্যাং তুম জং সি থেক লো নাং দু দুন দে লো পুসতামি এলাং তুম দাম জি তা নিং খ্যাং লো আকু লাং তুম জং সি নি থেক লো দাক সি দো বিয়ার পপুলো তিনি তুম আলাং তা ক্রস কে নাং কক মাতি দি ই সর লো তুম কে ক্রস নাই আ থাই দো পিক আসি এ আলাং তুম হান তা পিপন লো হে সিলেরি সিস্টেম কে পিপন প কোন জি থেক মা থেক থে মা লা সি লাং পে হে আসন সি পিপন পন প হে
1: তাংতে লা নাংলি তুমা লং নাং চারলি দুন বেন তা নানে আমি থ্যাং জং জং পার্লার কাছিং পুদাম লা পসন তা দলম
0: দুলো তুমনং নাং কি ক্লেম দুন পেনেদি পার্লার কাছিং পু দুইটা তিনটা বাকি দুলো বন
1: তাংতে মো পেন নাংলি পুলম নাংলি গে নাংলি তি লং সে লা বাং সো সোয়ার লো তুমা ফান কা পাপাং ই আসাই কি ক্লেম কা চারলি দুন পু তাংতে লা পেনন পাটা নাংলি কো নাত নে লং ট্রেনিং কে এন দুন সোন আ কোর্স কে এন দুন লা পুসন তা দুলাং
0: ইলি নিয়ে ছিখলি জি বলতে গফ সার্টিফিকেট নাং কক জিমাতি দি আসি গফ সার্টিফিকেট ব্যাংকে নাং কক এ পদ পসি লা ওয়ান মান্থস কোর্স হে লা এসবিআই বিং লা আরলু এসবিআই তুম নং হ্যাঁ দি গফ ফেন হে তাক সে ট্রেনিং এন দন ল ওয়ান মান্থস আফান তাক পেন সার্টিফিকেট লং ল আচ্ছা ল
1: হুলা ডাং নাং লিগা চার্লি দুন লং কপি পি সন সন নাং লিগা চার্লি দুন ল
0: নি তুম হান কে আচু কাং দিপ নাং থান ল আম হ্যাং লা ফেশিয়াল লাই নাং থান ল হাইড্রোফেশিয়াল লাই তা নাং থান ল আপিন সব ল পিডিকিউর মিনিকিউর নেল এক্সটেনশন লাই আন দা নি তুম হানাং থান পন ল হাতাক পেন লা পিডিকিউর কা কুরি কে লা নন সন ড্রাই স্কিন দম কে আক তমা কেং চিং হাং পক পক দে দিতি মা দিদি লা হায়া কেং টিকা চিং হাং লাই ল লা আই স্কিন পাই আর জি দিং উলোতে মানে একদম লাসান চিকার টুপ্রুং দো দো মা দিদি লা হাই ল লাই ফান ল ইনকে লা নেলস লাই তা আচি মি ফাই তা দেখ দম কে হেং নো লা তিতি দো মা দিদি লা আলু হলা আই স্কিন হেদি মানে বানো তে থুদে তিতি মা দিদি লা হাই আই স্কিন পু সাফা নাং পো হাং পার গেলা একেং হেদি স্কিন আন হেদি মানে আগলো দো পো ইলিকে সার পিলো পুলোতে এবং চিকি দু দাপো মা দিদি লাসি লাই স্কিন কে পাতাই চি ফান ল লাই ল মানে একদম ইংটাং হাম দিদি তো মা দিদি কে লা ইংরয় বেদ কই লো পুলোতে নাই বঙ্গ মা দিদি লাসি কয় এর আজাত এর মা চিমিতা সাফা লাভ লো থেদি মানে ইসি হেদি একদম ছিলাং রাছি অট্রেড মিমি আগলো দুলো লাদা মানে নাই বদ আজাত হেদি লাসন আজাত লো পিডিকিউর মিনিকিউর গে সিবাত ক্রিম কে এন আং তন তা ফাস কি লা মাসাজ ক্রিম পেন সেদি মাসাজ কুরি নাং প ওনান কে ইংরয় নাং প লাদের লো পুলোতে স্ক্রাফ ফুদলাং একটা ইংটাং ও আজাত আমু চিচি হেদি লা সি ইউজ প লাদের লো পুলোতে আং পার কে আক্রিম বেলেক বেলেক দুলো নন আম হ্যাং গাং মোরলে আক্রিম বেলেক আকেং গাং রয়লে আক্রিম বেলেক আতি মালং সিতক লাপো লাগে মিনিকিউর পিডিকিউর ফেদি তা আক্রিম তো লাপলো মেহাং দায়েদি 30+ লো পুলোতে ফেশিয়াল করি নাং পো আর তা নিঙ্কান থং কেপ পার লো পুলোতে হেদি ইলিকে সার্পি লো পুলোতে লা এমহাং চিকি দু দেট মাতি দি লা এমেগাং দে নং তা আসেপ আসেপ দু পো লাই আসেপ ফানেদি লাই মাসাজ চি ফানসে দি মানে পাদু ভেট চি ফানসি পাও কর জাং লেপ চি আসন ফানসে দি মাসাজ করি পো লাই ফানো ক্লিন আপ বলে বেলেগ ফেশিয়াল বলে

0: Like la clean up ang ke la ke in roi uan ke kalilu la ban ke rg ding dilu la to man ke clean up man ke di a h ke kom no man la arta ke du tum pen arta ke kom tum ke break che lang ma ti di a sa bo non son 1920 23 la an 25 an he an man ke a sa bo ke mane clean up simila ing par ke la official tum man ke arta ke ong tum phan ইচু বাংকে লাগে দেখ তুমকে আচুকে একদম ফিরসনি তুম তাদু দু আধেক তুমকে ইংতাং ও তুম তাদু দু মা দিদি আনু তেন আচু সিকাপ্রে কে আলা আচু পাকেং হেদি লালো আধেক তুমকে লা ইং দুগ্রুই তুমকে চে পাকেং নাং নি ইসি দোলাং আদুভাই হেদি হালা সো আদুভাই বাং সিকুরি নাং জি নেচুরেল লো হে হালা কে কিদু পো নন সন ইলি চু দো জালো কে দু পো মানে ইং দুক সব পো হালা ব্যাংকে অন লা আচু কে পাকেং ভেক আ ব্যাং স্ট্রেটনিং তোমা ব্যাংকে লা ফার্স্ট কে কেং কে কেং দ্যাট পো হে মো পি নিউ গ্রোথ কে ব্যাং লো পুলোতে মানে এক্সেস লো কে কে হে আনসো সে লো কে কে আ দুই দো চেন পো পার কে লা ক্রিম কি হি পুনো ইস্তামি আচু আর রো ধা আর লো আন হেদি ফোদাম নাং নে ইরি মুনসু হিনি ব্যাক আং হেদি আপা ট্যাক্সি বিনাং জি আলামাং কে মো আকো সচু কি মি কে ব্যাং প্রবলেম দো কক তিতি কেক দেত মানে আধেক তুম কে ব্যাং বি দেত আধেক তুম কে চি বেং দে লা সঞ্জা তো কক তিতি কারা ও মা তিদি ডিসিশন মাং কে আসলো লাই তা নাং থান ল তাপিন চিংকি মি ও নাং গে থানা তুম তা হেদি মানে একদম আনিং আক্লং পেন হেদি হাসনা জা তিং কে কাচিং কি কাচি থানা হেদি ফ্রি পে কান কি সব তুম তা হেদি কি ক্লেম তুম তা হেদি থেক দাপ চেট না সন দু দুমা তি থেক তুম কে একদম পুস উডলতে থেক থেই মা তি দি লান তুম নাং কে থান তুম তা হেদি মে পিক মা থাল লা দাক্সি লা গফ সার্টিফিকেট হান কে দাক্সি কা ছাড়ি দাম লা দা কান বেলো নিনিং খ্যাং কে দোকক মা তি দি কি পাং ইয়া সাই ব্যাং আমাইং কে লা ব্যাং সি থেক দাপ পোলো এ ফং পুনাং থানান থাই দি মানে অ ফিয়া থাই লাসন জালো ফার্স আখত কে দি নি থা আন থেক ও কে গালি ও সুন্দন মা বলা সত কি চার্লি বিদা চার্লি বম নাং মাতি দি না পো কলেজ তা দাম বম কেলা পুতা চার্লি বম পো মাতি দি মানে দুইটা মাতি দিছি মেন মেন থেক ফিট ফে মা নন আপি ব্যাংকে পার্লার না থু ব্যাংকে কনসেন্ট্রেট পিলো হে আমাই কে লাপু না থু ব্যাংকে ফোকাস মেকা মা নন ব্যাংকে আসাপ ও হে দি মানে একদমই ফুল দাম হে দি প্রাপ্তে গে আটলো
1: তে নং তুমা ফান পাংরি পাং দো না হুদ লাপেন কাপ্রে কাপ্রে থিদুং আপ্রোগ্রাম মাতে আজাই মেক কিবি হুদ কাপা পাং ই আসাই কে ক্লেম দুঞ্জি ফান নাং কাছু ফাপন হেই হুই তা দুমা
0: নীল তুম ফান লা বিসি কে পাংরি পাং দো নোট সিনাং খ্যাং বাং কে অং লাপেন নন সন কে ভাই এফ আহুদ সন হো থেদি লা ফেশন শো মাতে আর জি কাছে পাতি হেদি উ থি উ প্রোগ্রাম লং কে আর জি চে পাতি দু দু মাতে দিন কাই কে লাসি হালা সো তা দু লাপেন নন সন লা পাংরি পাং দো নোট তা নাং হাং বাং দু ও ইতম ফান বিসি কে নিংক্রেং আপর হচি পাংরি পাং দোন কে কে অং মাতে দি লা সি হাং হাং বাং দু দু এং কে হাদা কে দাম পো পাং কোয়ান সি পাং এ জি মা হাই নাং থান ফে হাং পার কে লা পাং এ পো আচু ফাই আনি চি বনাই তে কা ব্রেক লো ফার্স কে লা পাং রি পাং দোন হুত কে মেক আপ লে বিলেক বিলেক দোলা কা পাং এ হেদি আলাং জং সি মানে পাং এ চো মান দা চক পুতুম দা দু দু মা দি কালা আধেক তুম কে লা পেন আধেক তুম কে নি কে জু নি মহা আং কো দু ও আসাব ও কে মানে একদম পাজুম ও নই নি কে পাং এ হালা রিং কি লক তো মা তেং নাং বো নাই নই পুতুম দা দু দু আসি লা কে পাং এ তা মানে হেভি মা মানে নি পু লাইট মেকআপ মা লা সোনা জাসি পাং এ পন পন
1: তংতে নং লি তুমা কুল্লা দা লং কি ভ্যাং আহুত কাপা পাং ই দুন লাপেন নং লি তুমা ফান না নে জাই মেক মাতে প্রোগ্রাম হে হুই আলং নং কি হাং আহুত কাপা পাং ই দুন লাবাং সো আনাম কে এন দুন আবাং কে কাচি প্রে কু পুসন ল
0: লাকে আনাম আবাং কে হা তাক নং খ্যাং সি কে সুলো আলাম মাং কে নিলি তুমা খেলু তা দাম নং জি আকো দিনা সন রা সাই গার্লফ্রেন্ড কে দাম পুয়াত কে উন এ লাসি লাগারি লাই তা দু জাং থু দা চি থাই পনাং জি লাই লো কে হা তাক তা হেলু আনকমফোর্টেবল লাই তা দু চি ল্যাং লাই লো হে নন সন হা রং তাক দিফু পেন হা বেস টাং হো হা নিলি পাহাওয়ার টাং হো লাই হেদি মুকা টাং হো পুকলিয়া লাই লম নাং খ্যাং হাং কে দি আসা পোকে ধুলু নন লা দিফু এরিয়া মা এরিয়া ব্যাংকে আসা পোকে কম চেট পা হে আমি লা দিফু পেন জং সে কে পার্ক হে লুলু পুলুতে আদর ব্যাংকে আসা পোকে সো চেট পো লা কুলাত লং মাত কে ব্যাং ম্যাং মতে কম পো হে
1: তংতে নং লিতুম আপার লারা লং তা মেক আপ ক্লাস হে হুই কি থান আওয়ার সাই দুদুমা
0: নিতুম লং নিংকান ই সিলং পেন হেদি এ ফং কি থান পন্দু লা সিজন না জাল হে নন নিতুম নন কে সিজন 5 পো নন নিতুম থান পন পহে নন

0: Lem tekte lason tekte lason nang chi than than ma ti ti asi pulo nang ku pima muni tumke isi aning khang tip or mudo ma chokalong ta du la ke alang chi pa chunun e da ta thek stami alang yong si aning khang vek pulo te la so har mu ki chunji alang no hok pa nan sami bor i bang pa he bor i lo pulo te muni tumke chunji ma ti asi alang yong si aning khang vek pulo te alang non son ni tum no chi pang e aning khang tum ta du Adak tumke pini tharangi thak atum aning khang atum ta do adak tumke ni pini ki thak lokmen ta tum ta do lalo asi alang tum jong si pini le thak ita hon phai ta chi nam nang ma ti di asi first ke ko son si la so a hon ke nam ji ma lai phan ta alang mang ke ma tha po nang po he ku pi ke klem ben si ni ko na pen si la so poisa ki ulai ji ma lai ma tha po nang po আৰু সো তুম ননকে আৱাৰ চাই দু পিক খেকলেম জং সিনিং হাঙি পুলতে মানে তুমকে পেকে রয় ইয়ে তুমলে চার্লি ইয়ে তুম তানিং হাং তুম তাননকে পেকে রয় আদিম আকুলা তাননকে খাং পুতাং দু লা গফেন আদি গফেন লা দা ক্লেমিয়ে নিং হাং তুম তা দু লা গফেন ক্লেম লুলতে আনি সার্টিফিকেট তালং পাহে হাপেন আলাং তুম জং সি পিনি এ থারাঙে থাকলে চার্লি পুতা নিং দু আকো আধেক তুমকে ফেসারিং ও কে পাংরিং লকচি লা তুম তা চার্লি তুম তা আনিং হাং দু ফোন লং থেক লং নাকি ফাঁকে পাং রেং লোকজি নি লাইফ কে প্রথম তা দু আধেক তুমি মানে লা আনা লং লি নাম পো মানে নাকি লা আন্দা ফাঁকসি পাং রেং জি প্রথম তা দু লা তুম কুনা পেন্সি কু পি পেন্সি লা সো হর মু কে পা থেক পো মা পুলো তে রাং তুমি দি গোফ লং হেদি ট্রেনিং গি পি পি দু তুমি কি থান থান দু চেক লুই জন জন হেদি লা সো সে লাং তুম আবার সাই এন দু নাং পো লা সো দা লাং তুম আবার সাই এন দু লু পুলো তে লাং তুম সার্টিফিকেট তা লং পো লা পেন লুন তা এন লং জি লা নিংখান কে থম আফিরান সি লোন মাং কে এন লং জি ইলি কার্বি তুমকে বিজনেস কাচকলে মেদি আনিং দিং দি তুম তা দু দু আধেক তুমকে চিং হয় প ছিলুত লু পুলোতে হরমু আবেলু পুলোতে জীবন চেকা তুম তা দু দু মে দিদি বাংখে তুমকে লা তুমকে ছিপা নিং দিং আবে দত সামে লা তুমকে দু থিবি লা তুমকে চিতে রে গ্রে ইলি কার্বি তুমকে দি মানে ছিলুত লু পুলোতে দি নাং নিয়ে সন চি থেকলং লু পুলোতে লা তুমকে জীবন চেকি আসি লাবাঙ্গে ক্লেম নাং নি ছিপানিং দিং নাং পো নহক পেনন সিতামি আলাং হরমু ইকলো ছিলু চকলো বসামি নহক পেনন সা ছিপাং চু থু নাং পোলা সো দোকান লা ছিপাং চু থু নাং পো ছি দুবেত নাং পো আধেক তুমকে মানে হরমু ছি উঠাই রয় রয় পো খুলি পো ছি বঞ্চেক আতম দাদু আধেক তুমকে এ নিলাসন ক্লেম জি নিলাসন দোকান ছি খুলি জি এনা নিলাসন খুলি জি পো তুম দুদু মাতি দি লা লোন কে এন পো পারকে লা নাং এসে কি লোন ছি তু পো আজাত পো আং পারকে আফিত কে ছিকলু ইয়নি ইয়ন ধমলতে ছি বঞ্চেক আতম দাদু দু তাসি সন মাঙ্গে ছি বনাং নিলো মানে আলাং কেরাম মাঙ্গে পিপিদে নাং জি দোকান হরমু খে দি লা তুমলং তা দু নাং কিরাম রাম লা সনা জ্যাক তুমে দি আসি মানে লাং নাং পো চিপি দাব ও তুমা চিপি দের ক্লোয়ে তুমা কোসন মাই দি লাং রাই নাং পো সন চিপি দো নাং পো বিজনেস লং কে আধে কত কি আবে পেন ও তা দো পো আর্নি পেন লো পুলো তে চাত্রান তা বিবে আর্নি সিয়াং বং ইন্দু তরাং লো চক বাং আবে বে হো তা দো দো তালা সো আর্নি কে নার্স নি বেবে লেট পো লা সন হো তা দো আধেকে আর্নি পেনকে ইংনি লং লি চু লং লি জু লং লি নার লস নি হা আদা পেন হা আজু আন ক্লেম লেট আহতা দোলো লা সিচি পানিং দিং নাং পো আর্নি পেনকে লা আন লং পো আর্নি পেনকে আবি পিন পিনি লং লি দেলো পিনাব লং লি দেলো হপ্তাই সিবাক নাং নি বুলোতে লা সন হতা দোজি ইংকে ইলি কারবি তুমকে হপ্তাই সি নিয়ান লি নাং নি এন্তা এ নাং নি লো পছিং হাপছে আহরমু বিস্কুট পেনি ফাইস নামে চিচু লাপ তুম তো দুমা দিদি লাসন সিকি অং আসি লাসন মাঙ্গে ক্লেম নাং নিলো না হপ্তাহ সিলে আবে নন হপ্তাহ নিলে আবে নন সামে লাপসি দৌড়ে নাং পয়নিং চিপা নিং দিং নাং পো
1: মি পিকলো নাংলি কে ঠান্ডা মালাম থে লাপেন চোরলো নাংলি বিউটিশিয়ান আ বিজনেস আসাই কে ক্লেমেন তা ইসি থে দুঙালি দুপু আপুঠাক নাংলি রেডিও নাংকার জুদুন কে দো আনারাদা তোমা ফান কে ঠান কাপা চিনিয়া পথ তংটে পিনি কে পরশক টাংলো লা সিলি তুমচিং কে চিঠান কে লাপানিংটন কক লনা কারডম
0: কারডম

0: নালে লালুন অসমীয়া পেছি কেনে কে টপ ওয়া কিলু তাং মে থা
1: নালে অসমীয়া মিডিয়াম মতি স্যার
0: কালাং ল আন্তে লাতি অডা ভাগে নালি মে থাং
1: নালি মে থাং স্যার
0: ও নালি কোনানি চারলি দুন মালা লাগে নি লা মিউজিক পুয়া ভাগে নি
1: মিউজিক নিলে
0: হিন্দুস্তানি ক্লাসিক্যাল বা পিনি নে লা নালি চালি
1: ক্লাস 5 বহুত পেন হ্যাঁ স্যার দি ক্লাস 5 বহুত পেন নিলে আসা বলা ক্লাসিক্যাল চালি দু
0: মাল নাগে থান ভাগে
1: নাগে থান ভাগে দিনেশ রায়পু ইনুত বিহারিয়া আর টিচার খেরুনি লাপেন কে এনে কি আহেম কে লঙ্কা
0: মানে হিন্দুস্তানি ক্লাসিক্যাল
1: কালা আমার সে নিলি সেকেন্ড ইয়ার আনিংটন কলো আর ফি বাঙ্কে হালা হেম্পে কাছে সঙ্গ আর হামলো আপর আবেদন।

0: লো।
1: হুম
0: আমাসি আলা হারমোনিয়ামটা ক্লাসিক্যালটা শিখে নিয়ে আসলো, তবলাটা শিখে নিয়ে আসলো,
1: হুম
0: আলা আনিকতন করলো।
1: ও
0: বাকি কিবোর্ড মাকে নিলি মেনাকে চাড়লি, গিটারটা মেনাকে চাড়লি,
1: ও মিঠাংসি
0: মিঠাংসি চাড়লো,
1: ও
0: তবলা তিনিটা আগে পাঁচজন এনে দিল।
1: ও
0: গেল পয়সা
1: গেনালি মেলা মে হাই স্কুল কুমানতুলকে পাস কে
0: হাই স্কুল বাংকে নিলি কে পাঁচ বাংকে 1987
1: 1987
0: 87
1: আতে নালিকে রেডিও কে বাংকে 1992 পাবে
0: 92
1: তামনে না মেট্রিক পাস পে আফ্রান্স নাংলি তাগলু নাগিল ও
0: 1987 কে নিলি, 87 1987 কে নিলি মেট্রিক পাস লো। আঙ্কে 86 86 আনিকান কে আদা কার্বিয়াংলং কাজে সং চেংলো মাটি দি
1: 86
0: অত্র মাসে মুভমেন্ট চেংলো। আংপর কে নিলি ফানকে লাজেংখা হরে হাই স্কুল অলং সামার ভেকেশন প্রোগ্রাম দোলো, নিলি মিউজিক সেক্রেটারি দোলো। হালাসুদ মাসি দীপুপেন আর কে হাই লুন্সে পো চন্দ্রকান্ত তেরাং লাপেন বিভীষণ ইংটি আলাংলি বাঙে ক্যাশিয়া প্রেসিডেন্ট বন আলাংলি তো মুবাং ল। আমাসে নিলি লুন লুন ল যা ল মত এই লাফান কে দীপু পন্ডে না আলাংলি ফান দীপু পন্ডে না হাটা কেসিএস রং নাম বাকলে মানাঙি কেসিএস রং নাম বাকলে মানাঙি পো কেসিএস পুকে কার্বি কালচার সোসাইটি ল আমাসে আলাংলি তুমবাং নাম পিন খান মা নিলি ফান দীপু নাম পন্ডে ল। আমালা নিলি কে লা মেট্রিক পাস দে পেন হুজাই কলেজ লং সে হায়ার সেকেন্ডারি ডাক দুন ল ডাক পেন পাস দে পেন সে দীপু দাম নাম ল। হুজাই হুজাই কে তো হোটা নিলি লা জামোহন দল লং সংস্কৃত বিদ্যালয় লং তা নিলি সেকেন্ড ইয়ার লা প্রবেশিকা পাস লাম ল।
1: আলাদা নালি কোশন জি চার্লি
0: জামোহন
1: দল
0: লং নিলি গে চার্লি বংকে লা হুজাই কলেজ লং নিলি হায়ার সেকেন্ডারি ডাক সে দুন মাতি দি
1: মেট্রিক পাস কে কোয়ান কেন ল
0: কে পাস কেলা 1987
1: 87
0: আমার কে হায়ার সেকেন্ডারি নিলিগে আদাকসি হুজাই কলেজ সিদুল ল। আমার হাল আদাক নিলি জিরপু হেম সে নিলিগে দো মানিক চট্টোধরপু গিতারে সাহেম। আমার বাংলা তো নাম থান ল সংস্কৃত চার্লি নাই প মাসি আহক ল সালাম বাংকে মিশন ম এফান ডাকে রাব দই ল হক মাসি মিলিলা জামোহন দল মাথু বাং ল সংস্কৃত বিদ্যালয় পু ডাক দো ডাক নিলি সংস্কৃত চার্লি দু নাং ল পেনতে সেকেন্ড ইয়ার আর নিলি চার্লি দুন ল আং পারকে উনি দেলো লাপেন প্রবেশিকা বোন প্রবেশিকা নিলি পাস ল লাপেন দে আকো নিলি লা রাষ্ট্রীয় ভাষা হিন্দি দা চার্লি দুন লা রাষ্ট্রীয় ভাষা প্রচার সমিতি বুলা হিন্দি চার্লি দুন লা হিলি দা নিলি প্রবুত পাস ল লাসন ল আং পারকে নিলি হলা হেমপ্রে কাছে সংলং দুন পেলো
1: নালি লা কলেজ কে চার্লি কুপি স্ট্রিম লা আর্টস মে সাইন্স
0: আর্টস স্ট্রিম সিং চার্লি
1: আর্টস নালি আঙ্কেলা কলেজ কে আঙ্গা ভি এলা হেমপ্রে কিছু সং দু নামা দীপু বাং জুইলো
0: কালাম
1: দীপু আকু এডমিশন এলা কলেজ ল
0: দীপু দীপু গভর্নমেন্ট কলেজ ন সি আকু এডমিশন এন্ড হলো
1: মানে ডিগ্রি তো এডমিশন
0: ডিগ্রি এডমিশন 1992 সি দা বাং কে এন্ড হু
1: আঙ্গে কোপেনি মেজর এন্ড মা
0: মেজর কে নিলি এডুকেশন মেজর
1: আঙ্গে লসফি গায়
0: লাসফি বাং কে নিলি লা মুভমেন্ট লং ফুল সুইং ক্লেম দন ল লাপেন লাসু নিলি লুন ইজির টক ল রাতে তুমফান কে পাচে সং নাংজি এ কাদু কবেতা থুর পাক নাংজি লাসো ফান নিলে লুনি জির টকলো লাসো আলু না বাঙ্কে নিলে ক্যাসেটটা বনাইল লাসো আলু না লাসো নাইল জি স্কেলতে মই গাইছিলো খেমতা।

ஏ ஹோ ஜாம் லாயலுன்னு போலாம். இப்போ நான் இனியாரும் பிகலா சுருக்கு லாசி கார்பியங்களும் கே அத்தோக் அன்னு গাড়ি মটর লিলে তোয়ার কা বেয়াদিম চেলং থাকবেন ইংলা থাকবেন কে দাম বরপুং তারাপুং মালম লাসন হেদি পে না আনা দিন দুন লাভলো সা না হেম প্রেগে হ্যাঁ হুটকে মানে এক পার্টি তুম আনল নিলি ফানা নিং নাঙা চিঠি নিলি সিতা মে হোল হার্টেড লইও নিপ্রাণ সিতা মে চিপি দেয় পো তা কার্বি তুম হেম প্রেগ লং নাম পো লাল লাসি কার্বিয়া লুন অসমিয়া লুন লা পেন নিলে লুন পন তক পন বম ল যাতা যা দুনলো মাত মেটা মে পেগল লাপেন লবংসো আপার্টি সহেম্প্রে কে হাং তা মে পেগল হাংবম হাংবম পেন 1995 আনিং কান আনবাংকে এপ্রিল 1 আরনি বাংকে এমইউ চে টকল সেটা মে লাসং আতুম কো সন পেন কো সন লনে কে চে তন্তে পেন মাত 2000 আনিং কান বাংকে জাহং পং কো আরনি 20 জুলাই আরনি বাংকে পার্টি চিফ্রি ফোন ল যে কাক ডাকল আবে ডাল আমি হাল লাসহুট পার্টি যে কাক নংনেলাং ইতুম জেসং না হালাং কার্বি তুম হেমপ্রেক লং নং জি ইপু লাস আলু নিলি আপ্রাং বেনা লুন বম ল সেটা সংজা তুম আর জুজে লাসে হালা সো নিলি সঙ্গে লুন হ

0: limanje polo wanita MP tiket nang pite neta MP manje polo tani panang pipe ta la kedamtang la MP join torong pi la CCM lo amina malo la pen MP lo jo laso power hagar son lo tema
1: kaje tonte
0: kaje tonte jakong menela kaje thilo
1: ala oh jakong kaje thi pen si kaje
0: thi pen si
1: tonte ap ajok si
0: trek hang bangke jitur plin lo
1: jitur plin
0: lo la bangke ni le chobai belo kadu ratun da chini lo la sinile phan ke alang le tumsi ta aning nang oi pusta nili nili pap ave mapu adhema karbi tum hem preglong le plote karbi tum don virang rang alam alun ta virang rang lo jutang jobat pinding sumpot long le phelangan ta virang rang lo banga aso tum si nang charai bom no nang do theb lo non ke kat nang po la si hem preglong nang po hem preglong ji aja kong ta do article 244a শিক্ষি দোলার অনাতিং পেন ভারত সংবিধান লং একে তক পিদো প্রভিজন আং বিপি কক দো লাসি লাইক চেহাং লো না চোপালং লো না পোভাসে নিলিতা লুন পেন কে থান মাটি দি লাসি নাং তুম হালা এ ইং হয় সেরং হয় চিঠি রং তাঙ্কা মহা চিঠি রং গাড়ি আদর কিছু আর ই রং হেমকাং তুই আর ই রং পুলোতে কসন কার বিতু হেমপ্রে গেলং পো নিগেল নীলি বাঙ্গে আলু নালাম বেশি কে পারে দুন সীতা বাঙ্গে নীলি ফানু বাঙ্গে নাংলাং সেলা দেল
1: তো নালিয়া কায়ল মোচে থানি বম নাং আং ডেং হিনিয়ে বাঙ্গে লাঞ্চ

0: লাপানাপর লুন্সে পৌঁছার ঠেরংপি আকায়ালামু আপু থাক চিহুচিপুত আদুন্ধু আংদেং আর্জলং তাংলো চিহুচিপুত বাং অজয় কুমার বরা
1: আদুন্ধুকে পিনি লুন বান কাপার পনাংদেং লংপেন কাদম তারাং পিপেন কিলন পন লাসো বীর বিথে পি বলঞ্জের আর্যিক সিনা

lapana porpini lun ban angdeng long penang nitum aprangsi harsing tron pen kilon pon thurnon sokarbi lapenke labang song deng long pen adusi alonjir kilon pon kadom terang pipen laso pirbite pip alonjir arjuik long tanglo lage akashwani guwahati mahabahu aneng samnon por phai pri rachitim ki chok polasi কার বিয়া যায় মেকে পিনি লাপানসি কান্টনিগুলো দমে থাকবে কোরবান্ধু।

বড় লিরমিয়া লুনা যাই মেঘ আং দেং লংপেন ননহে নলি তুম যাসুদা ওয়ারি কিলুন বড় লিরমিয়া লুন আর্যিক লং টাংলো আদুন্থু পুথত যাসুদা ওয়ারি কিলুন বড় লিরমিয়া লুন আর্যিক থা আলুন আলাম থে দুন বা সঞ্জয় বা তংতে আর্যিক থা লাভাংসুয়ালুন

0: Boro lirmialun ajaimek angdeng arlong pen lapuana pornalitum kapre kapre boro lirmialun arjiklong tanglo adun tu rong ru bajaimek angdeng arlong pen anjona bepi lapen rubjili ing tipiang bong chihu chiput alam nangjil nanglitum arjik tha
1: কার্ডম কাদুকাবি রেডিও কার্জুয়ারা দোয়ান ফান্তামি পিনি নীলি তুমলা ডাক স্টুডিও লং সোয়ারলো তুম চজর চলাং আহিন লা পেনান পার্টা কেথে গাছনমুঙ পুঠাকসি চিহু চিপুর পঞ্জিয়া ফানসি বর ইগল লবাংস চিহু চিপুর আলং কাচো ফাপন আলুহি আলাং লিয়ামেন সাংপি অঞ্জনা বেপি আপ্রাংসি চিহু চিপুর আজাই মেক পাংচিং চিয়াপ্রাং আলাং লিয়া ফান নীলি তুম আকাশবাণী হিন পেন নিংগাং সাম কার্ডম বাজি রেগল কার্ডম
2: কার্ডম
1: আপ্রাংসি নি নাংলি কাদুকাবি রেডিও কার্জুয়ারার ফান নাংলি রং লা পেনতে নাংলি কেকলে মাসায় পুথাক চেথান পনিক জিমা
2: নীলি রংকে বিনং বাঁকে বকলিয়া বলং কমাজি হে বনসিতা মেনন বাঁকে ডাক ডিফু সের লংজন আহিন বরসিংটি মঙ্গ রং সে নীলি তুম আকু লংলি চেনাম ডুমা ডাকসি দুঠুলো আনকে লা ডাক বাং নীলি গেলামাল আকু লাটসি নীল আপ্রাং বাঁকে ইংপুল হে সাং হান লাই হই সি জরলো আমার জরবম জরবম পেন আকু পুঠত লা জরবম পেন আফির বাঁকে পেনে পে রি লাহাই পুস্তামে আকু আফির বাঁকে লাহাই তা জরপন থুবম লো আমার দাম্বম দাম্বম ল আনকে লা গেলামাল হেন ফান বাঁকে লান ইনিং আর এটা ল পেরিয়া হেন বাং নাং মুন্না মাসি আকু নন বাঁকে পেরি লাহাই সে আকু জ্বর ঠু রং লো নন বাঁকে
1: তাংটি নীলা নাংলি চো জ্বর চলাং মেনটু পেনসে নাংলি পাংচেং পঞ্চেং ল
2: গেলামাল কে পাংচেং কেলা কে 2021 আনিংকান পেনলো গেলামাল বাঁকে সীতামে লা ডাক নন লা পেরি লাই হুইকে জ্বর বাঁকে লা 2025 লা আন পেনসি ইংচেং লাং ননসে
1: কালাংটি তাংটি নাংলি লা চো জ্বর চলাং পাংচেং চিয়াপ্রাং নাংলি পিএসআই সি ক্লেমিক বম ল
2: লাস আপ্রাং পাংকে বুস্তামে নিলিলা আপ্রাং বেন্টা চোজর কে চোজর বম আশা পাশুব কেহে পেনে লা পেরি এম্বয়ডারি ইপাক পাকনি লাহাই রয়প জরপন বম কে আধেক বাঁকে লাহাই বো লাই হুই হেম মালং ডোপল হাই পাং রেং লাই হুই তা জর জর হে মার লাসি ফিট আন বাঁকে লাহাই জরবম ল অনকে গুলাট সুচু খুলি ঠু রং পোল হো পূজাল মার লাসি লাসাং হান লাহাই জর ল ডালি আলু লাজাং ঠু লাই হুই সি জর ল হে মার ফিট বাঁকে লা সেকেন্ড হেন পে হি হুই বুস্তামে নিলি জরপন বম লাং লাং বং লম কেহে মা নাং তা নাং পিকলো মা চিকে নাং বাং তাই নিং তা রং পন বম রং পন বম জাল মালা সি পে বাংকে নন বাংকে লা পিনি পে কক লাই সি জ্বর ল মাপলা লাই হুই জ্বর ল মা টিংকে লা বাংকে রং আলম সিকে পাঠাক লাহে রং আলম কে থাক তুম দো লাই তোমা সি পাঠাক পন বম ল জ্বর পন বম ল আকু আধেক বাংকে লা এ বাং আখে লং পুস্তামে এন পন হে বাংকে থাক তাং আতুম বান পো ইংকে লাসো রেডিমেড হে লাসন কে নাম দোন তা দো লাসে আদর বাংকে প্রেক জামাল জাতলো লা রেডিমেড কে নাম দোন আ বাংকে নিতুম আদর কি কম জরলো বনসিতা মেলা রং কে থাকা পেরি বাংকে আসাপসু ইংটেং চ্যাট প্রেক চ্যাট ডো ইলিকার বিয়া নিম সুতুম কে থাকে লাসু পশি ইংটেং চ্যাট পট বাং শিলা বাংকে আদর আসাপসু থে চ্যাট জালো লারি ডিমেট বাংজং সি ফারুক ফলো ফলো তেহালা বাংকে ফারু নেরকে মাটি সুরি সিসন সে রং কে পাঠাক বাংকে আদাম বাং দাম জুই টিটিয়ালো আদাম বাংকে আমা শিলা খন জারি আপে পুস্তামে আকা প্রেক ডোকক আদাম বাং আকু লা পিনি পুস্তামে আদর কি কম আদর কি সোলা সঞ্জা ডোকক লো
1: তাইতে লা নাং লি চো জোর চোলাং আলং নাং লি সরলো তুমা পিন্ডেং পেনাকা প্রেক্স তামি নাং লি জরপন মাতি পাকলাং পন দোমা
2: ও লাহাই তা জরপন নীলি লা পিন্ডিং সুপন পেন চট্টাকালি লা লেক রয় লাহাই পুস্তামে পন পন পেন কেলা এ কিতাব হে লুঠুই হে লাহাই পুস্তামে মিঠাং বন্ধা পন পন লাহাই পুস্তামে নীলি জরপন পন লাহাই তা ইংকে নন বাঙ্কে লাহাই তা জরপন ল ইংকে চিপাতি তা চিপাতি দুন হে লাহাই পুস্তামে নীলি আপ্রাং সিয়েল রং একে লং দুন তা দু ইংকে লাহাই পট পেন নীলি বাং তাকো পুতাই নিঙা রং ও আমাসি তক পন বম লাং নন পুতা আমাসি নন বাঙ্কে অনলাইন অর্ডার পুস্তামে লং পন্থু পন নন বাঙ্কে
1: কালাং দি তাংতি নাংলি নন হেজং জিথান পন নাংলি নং ই পুস্তামি চেপালং দুন তাংতি লাসো নং ই গে নাংলি কুপিয়া নং ইস নাংলি চেপালং দুন ল লা পেনতে কুপিস নাংলি কে পাকলাং পন ল
2: লা বাকে নি লি লা তুমু সু কি টক সে চে পাতি দুন তুমু সু কি টক সে চে পাতি দুন ল অনলাইন বে চে পাতি দুন হে আমা চি লা সু চমলি না মাং মন পুনি লি কি টক পন কে হে মা লা বা সে প্রাং সে নং ই কি লং দুন ল আমা লা পেন সে কো নি লি লা সু পট বাং আকু হাসুত ইনিং আরং ল নং ই তা লং ল ইনিং কারং ল জার লো মা সে কো লুথুই ই সি আ কিতাব বনাই দেড়ে জালো ইসি কিতা বনাই দেড়লো আমার লাসি বনাই দেড় পেন কোন কার্বি পেন্সি টকলে কোন লাভ পেন্ডেড পেন হিন্দি পেন্সি কো ট্রান্সলেট হলো মা হিন্দি পেন ট্রান্সলেট বাং কিলা বাং অনলাইন লং ফেস্ট আমি অর্ডার পেন লং পন থুইচি লাল লজ
1: কালং জি তাতে লাহাই নাং লিগলো থুই কি টক লাহাই কি নাং লি মেন টু পেন্সি টক পন চেং ল
2: লা বাং কি নিলি কি টক পন কি হু আ প্রাং মেটা টক লা নিলি আসাব সু লা রং হেলা রং স্কুল লং লোচার লি ডুন পমটা কি টক বাং কি নিং হ্যাং ও আমার সি টক তা টক ও আমার সি হলা সর বাং চে পাক লাং পন থেক থে

0: Avilang, mutela pangripang donatum, enke la youth festival long la su kachipati tunji panterang atum hedi, la son kenang order dolo. Choi hong thor, la penke piba, lai hui he, jir ek, lai nang order do, chepan, lai hui talo, mapla antalo la banke danka order do, la banke, pakin kora po, ba, pak tongke, la sonaka order, tado, son banke pidun long lo.
1: লাই কিনা লিখন আনা দরপেন সি জরপন ইকলনি
0: লা বাংকেলা ইপাক বেত পুলতে হেদি ফারুকরি ফ লাসন দোলো আকুলা ছয় হং থরি হই বাংকি ননলা নিলি পাক ঠং কেপ তাং হ পাকরি ফ লাহাই বাংকি নিলি ফারু ফ দর দাদু ফারু ফ দর বাংকেলা বাংকি ইং আর কিং আর উহে সিতামে লা তেরাং তো ফাট বাংকি আর দর বাং পাক কম চাটি টিয়ালো এ সুরি সিয়াদিম পুস্তামে নিলি ফারু ফ বা ফারু ত্রক্সি লাসন সি এন্ডু না জালো ইংকে সেলেং লাই হই পুস্তামে লাসন সি আর দর পাক কম পন না জালো
1: কালাংডি সরলো লা পাংরি পাং দন তুম বেন সামে আদর গিসি বেলো কেডি
0: ও কালাংলো আদর গিসি বেলো লা তুম তা লা নাংকা অর্ডার পুলো তিয়ান তা লা ইসেট বেট আসন বাংকে সাবসো আদর বাং সো ডাক টিটিলো লা রং কে পাঠাক বাংকে হে নি তুম তা কা অর্ডার পুলো তে আদর সো ডাক টিটিয়া আকো লা রেডিমেড এনাম লক বাংকে দুটাং বাংকে দি আদর সো এ লাসন থাক থাক পু কা অর্ডার লতে আদর সো ঠে টিটিয়া
1: নাংলি কে কাপ্রেক লং মেন অর্ডার পিপন টিটিলো
0: কালাংলো
1: কালাং তে নাংলি মহেত জং চেথান পো নাংলি এমব্রয়ডারিয়া সাইপ সামি ক্ল্যাম পন তাং তে লাসো এমব্রয়ডারিয়া লং নাংলি লাসন পুহুয়া ব্যাং লা পুসন তামি নাংলি জরপন দুমা
0: লা পুহুয়া ব্যাং লাই হুই ব্যাংকে জর্জি পিনলাং নন বর্তমান কে পুহুয়া ব্যাংকে অর্ডার ব্যাং তাবি মারলা ব্যাংকে জর্জি নন লা পিনি পেকক ব্যাংসি মনিটা নিহাং মনাক মাহে মালা সিবাম কক পিনি পেকক লাহাই সি এমব্রয়ডারি করি রং তিতিয়া লজ কাচি উমা পে লাহাই হুই আলাং তুম পিমা নাঙ্গে থান লা ব্যাংকে নিলি রয় পন বমেয়ালে কে ব্যাং ফান পুস্তামি নে উন এডালো পোটে লা সোনা পুসি নাং জি পুপন নিলি ওয়াটসঅ্যাপ পেন আপু পালে পো অংকে হালা তুম আকো এম রয় থু পো এংকে আলাং তুম পুস্তামি ব্যাং নি পেটে বাস লং নাং লোডুন পো লা সোন ল
1: লাই সি কে রয় সরলো তোমা পিন্ডিং সম্পদ চকলিম বেন কে রয় কেলা নিকন আন সিএন এন ল
0: লা বাংকে কি রয় আ উপর লা সকাম লক জং সিক্লেম পুলুতে জং হেডার টা লা বাংকে নিনি বাকে নাং ককটিটি আহুত পেন কে সিতা ইফুয়ার টিং দেট লা ইনকুপ অং তে হে লা লো জং সি ইফুটা টিং তে থাং প্রবলেম আবে পতে টাং দা প্রাং নিনি আং বং পস্তামে পাতাং উনে স্তা লা আপু আলিং লো আমা আং আলিং লো আকো লা থাং ইফুয়ার টিং তে থাং থে লা লক সি আকাম পুলুতে লা বা জিরডিং ই পুরা সেট পস্তামে লা কি নিথম বা নিপ্লি লা আন উন উন দে জি আপু আলিং লো আন তা হে আমা আং আলিং লো
1: তে আমাং হাই লংকে নাং লিমে না সি আমাং হাই কে পি দুলো মা আমা তে হালা কে থাকা তুমি আনিং হাং টেকমেন্স আমাং হাই কে পিপন ল
0: লা বাংকে লা নিলং বাং তুম নাং অর্ডার পোমাটি দি লাসন আপু নাং জি হো নন লাসো আপুলে নাং তোর পিনই পুলো তে নে জং সি আপর ডলো পোতে লা বাং নাং কি পি আপু হেদি নিলি রয় পো আকো জং সি নিলি উন এলো পোতে বাং হলা কার ই বাং সিনাং চে থান পোয়া লসন আপুলে নাং রয় পিনই পিনি কে পুপো হেদি কে লা তুম বাং নাং অর্ডার টেং সি নি তুম কি রয় পি পি ইয়া ল কো হলা নাং কা চেরা দন তুম ফান্তা কো লাসন আপুসি ননি ফং কে রয় নাং ই তাং হদে পুস্তামে থান পো কে হলা তুম তা সন থট সে কো রয় থু পো নাং পালি পো সন জাল
1: তাই তে লা এমব্রয়ডারি পেন কাপ্রেক সরলো তুম পেন্ডিং সম্পদ লং পুসামি আমাং হাই কে ব্যাং নাকা অর্ডার আটেং মেন সিনাংলি আমাং হাই কে পারোই দিটিলো কে
0: ও আমাং আকালারান্তা বাংসি চিজং আয়ালে হে সন আমাং সিনাং জি আকালারটা নিতুম লা সন সিনাং জি ননি ফং কি পুস্তামে হে কে নিতুম বাং হন নাম পো পিনি রয় পিপো লা সন
1: তাই তে লা নন কে দাম তাং আন পুসামি নাং লি লাপ সন সরলো তুম চুজর চুলাং কে আপ্রাং কে কম ও ইতুম তামি থেক পন লং সামি নন কে আপর টেং পেন পেনাং আন সরলো তুম তামি আফাই নাং বাতলো সরলো তুম চুজর চোলাং হিন সামি তাং দে লানাংলি সো চু জোর চোলাং হিন লং পেন তামি নাংলি কিসুং কে বয় কাতোরা চিতং পন ইগলো মানাংলি
0: এ সোনা ব্যাংকে চিতং তেলাং নন মাত ব্যাংকে হে কাতোরা লাহাই পুস্তামে আবিলাং সিতামে নন ব্যাংকে কে থেকে তুম দু উলু আর সরলো তুম তা ঠেক পিক পিক আনলো নন ব্যাংকে এ রয় চু জোর চোলাং কে থাকি ফির পুস্তামে ঠেক উলু চু জোর চোলাং ঠেক সাইডেলো নন ব্যাংকে
1: লাপেন দে নি নন লমে চোজর চলাং দি সরলো তুম কুলা তু সামি কাচুবি দো ওল বাং খাই তুম সামি দো পার পিক লো তাং তিলা নাং লি কুলা কাচুবি লং বেন সামি কোয়ান আলি লং পন ল নি
0: আলি বাংকে লং পন লা জং হে পুস্তামে লা ইপাক লং সাবসো মানে আপি আলিং লহে আহুত পেন বাংকে লা কিছুমান তোমা লং বাংকে নাং পাকম থা আবি দেট লো পিনি কে পুলো তে কি নাম আদাম সিতামি নিলি তুম পিন দেট ইটি আকো আহুত পেন কে আবি দেট লো লা নাং পাকম থা পুরো কি নাম পেন আকো পাকম তা নিলি তুম কি নাম আতেং কালি তা পিন দেট ইটি লো আকো বেলেক আপি লং সে আকো মেক আপ দন্ত দেট ইটি ইয়া লো লাম বাংকে লাসো আদর কে পুঠিপ থে দেট লো নি তুম তা হে লা আনাং জি লা আনা বাংকে নাং পিবেক নাই পু আনা বাংকে পুডুন থিপ থে স্তামে হলা তুম বাং নাং পাকম থা নাং পাকম থা পতে কে নামা দর কালি পেনটা পাসুন চে টিটিল কো কাপ্রেক আপে লং সি আকো নিলি তুম আনা মাকো লাপু পাচিং বার ডন দেট টিটিয়াল
1: কালাং দি তাতে লা নাং লিকে জরপন কে নাং লিকুলাত লং সি জরপন পেন আন পার কাপ্রেক নাং লি অনলাইন পেন সামে নাং লিকে জরপন কথা দোমা
0: দো দো লাসন তা দো বাং অনলাইন পেন

0: la son ta dolo a ke hello ke hello tum ta order do ala kerela pen ta do cholom ke la kar pia pending sum pot di ke na ma tum bang khai tum ta nam o bang khai tum phana bang ke ni tum ma dor pa kom dun pi pi pa chi thang nang po po he ale ki en dun de si ki ong lo bang khai long ke online pen ne li tum la son pothai ta dolo do ulo la son ta
1: tan di lanang li paikari la pusong da kichu pi pon du ma
0: to paikari ta do ne li tum paikari pusta mi bang nang ena tum du an ke ni long le dor de det pusta mi kapre ga kular long ta npm de ti lo pa chi ru lo customer bank he alang tum jong si la anapi neli tum han horse lang pitha pulote neli tum bang thik pi et po ako yong si dorde det pustami neli a kapre a kulat long pustami en nam po papling don det ti lo
1: kalang di kon ana dor pin sang li pipon bon lo
0: la pini la son pekok pulote khon jare pekok pulote di neli tum la ipak vet ki yor ke pharu pho mati amang tur te thang the pulote pharu pho inge bang to han pon pilu pulote la pharu plira poke ba pharu plira troxicap jo la son si pipilo sitame ap apeling lo lata adhe ka pe bang ki long le da titi he khonjari pustame la apeling lo ador ta kom et e inga dor su et stambi nili tum ale bang ki la an endun o ilo la phoke pharo isi la son bang ki endun lo ki endun la horsel long tum bang ki ale long dun u idet ke horsel ki pie long ki ale long dun u thema bang tum ta ake ong si pon po mati dak bang ki ale long li
1: tang til la mo het nang li pu embroidery hype sami nang li roi pon pu tang til hai ki nang li seki tong endun ma mate nang li mina si charlie pon
0: la kali la ke methang si charlie pon la mane mobile long talang de ditilo youtube lai hoi lang helang po athe ke dak ban ta charlie de ditilo
1: de la ki roi hai ke nang li ke misin la son pen si nang li roi ponik de lo ma
0: kali no na bang ki misin kali lang no na mat ke ni tung ki iri pen lok si ke roi
1: choro palo ni nang li than pa chini pon thek pon tang te ni iri tum thek pon long pinangan tolu tum sami ki roi hype sami ani ke hang bang du par pik tang te la su puthang nang li pisi puji non ke charlie yo we ki mi tum phan nang li hin pen bbd sori si nang li ping to
0: la lo halam ba ke la choyor cholang pustame jo ilong isibak akam jong siki ot lo pote akam ba ke bang bom titi ot epin nang pote ku son sine ki klem je mapu e matha thik thik sitame isibak akam jong si pe ki thak punoi ba ke roi punoi isibak akam jong si klem lo pote atuar bang ke nang li bom ya lo oni la son klem po bot halar le klem sitame e mesenji halas le klem sitame mesenji lo la son bang aku atuar chilong bom titi la si la so bang e kichu klem je phan hedi isimai si kulat kang pu pustame non ne li pustame son lo jo gelamal dukan chu bilo ke wang boma wo penon bang ke piri la hai si jor lo ko la pen ta ku buddhi chi long don thu bom ti ti ke renga to wara bang ke he non la hai pustame ki klem joy ki la pen la lun ki en pen ki klem la bang helo sab su sung chet ke lun ki en pen ki klem bang ke ali bang du e athe ma lun ki en bang ke en ji plo te la bang ke a sab su dor de pachet pachat ki lun bang ke en inang po a ku lun ki en pen si gutte a hem ki kem pen che glok pe ri gutte anta la lun ke no se pa dor ji prte ke chi tu bang sung krung ti la sila izli metang bang che par jap tang pon par ke la lun en lo pulote la dor de pachet pachat the la suang ba ke pa pleng don lo pulote ya sab su ki klem bang ke joy ke po cho klem cho dam pusta me he
1: de la nang li be par ke klem li mena si nang li ning hang ma ma te nang li phana nu ka prek si ning padung pon
0: kali ne metang si ning ki hang la ke bang nang parunga bang abi mu te metang ning hang o ja he cho jor cho lang ba ning hang o ja lo
1: kalang di nang lebih hek pensan li ning hang lapsa.
0: Oh, ning ki hang. Ala sui penta i chet chet ni ke lapusi. Mane ke chuyor cholang pon bom aja.
1: La pente ni ili tum tami thek pon nong sor kar pen bustami sor lo tum phan ake rap tami kapre kapre ka hin bustami pi pon do. Tang te la chuyor cholang hi na phan bustami sor kar pen lapuson ake rap mate awar sai pi pon do ma.
0: সরকার পেন কে আবার সাই কে লানন কুলাটা লং লাই হুই ব্যাং কে আবি আবি লং লাসন ব্যাং কে আবি লাকে মিঠাং আজা কং পেন সিচিক্লেম বম লাং মিঠাং কি ফির কে থাক মিঠাং বিটি সুরি পেনসি লাবাং কি চিকলেম বম লাং হে গভর্নমেন্ট পেন লাহাই কেরাপ পু বাং কে আবিলা লাসন বাং কে লাপেন কে লা সেল হেল্প গ্রুপ আতুম আলং পুস্তামে লাহাই পেন পুস্তামে ইলি তুম নন কে কেরেং আবার সাই দলো আথেমা সেল হেল্প গ্রুপ পেন পুস্তামে নন কে গভর্নমেন্ট পেন আকেরাপ পুস্তামে দু পিক নন কে লা লোন কে এন পেন চেং লক লা লোন বাং কে লা কি এন না তুম সে কে সেল হেল্প লো সেল হেল্প গ্রুপ লং তাননি লা গভর্নমেন্ট পেন কে পেনি আসন আমং দু ওকে সার পেমার টম ফান্টানন কে কিপি হে লা সেল হেল্প গ্রুপ লং পেন পুস্তামে আসন আসন আবার সাই দু পিকলো পেনি নে সোয়ার লো টম ফান কে রাপ পেন চেং লক পিপি লো নে লা পেনি কে এ kisom la hai pustami government penang kirab du selha group pen pustami la sila sang pimar tumbang ki kirengya war sai ke la ki la boring war sai ting anang ni la hai pen pustami pura ring i un lo la ki beha bepar la hai pustami la ki klem pon un la lo boring war sai ting anang ni rong sang pimar tum ke la hai pen pustami pura ring i un ke no na ba ke sarkar pen pustami rong selha group sang pimar tum pat pustami pasona sona kirab du

0: ล็อกละเป็นเนี่ยอากุลัดจังสิจีบิดุนโลปุรเตลักเกออังซองเป็นปุสตามีกิเคลมตังอบังผู้เหลาบริงอาบาร์ไซคัลีลาบิสเนสลาสุกิเคลมตังอังคังตุยกิเคลมตังอตุมปุสตามีวังบอมปุเนปินิริตาจอร์ธาลาสันทับปวังบอมปุปุตาจอร์บอมปุกิเคลมบังกิจูบริงอาบาร์ไซติงไอหนังเนลูลาดักเป็นสตามีเกเรงอาบาร์ไซกิอามิทังมิทังสีหนังจีดูบอมปุ
1: ฮัลังดีจอร์ปาโลนีหนังลีคลาดักเป็นคดุกวีริดูการจอร์ร์ผ่านทันปัจจุบันปอนโซลัวตุมตาสุพินสุตุมาteng ing tang kring la pen te charge up on tip tech mina kereng awar sai chuklem te puisi nang li ning ka pathe du na po choro palo nang li phan busame la pen ta me nang li phan busame choro palo nang li apon ang chi pi pen ka duka ve radio card jwara la pen te solo tum han ta me an se pa prang dun je phan nang li kladak pe nang li lam jai pon pen ka duka ve radio card jwara phan ta me than pa chini pon apo la pen te putho nang li phan busame suri suri ning kang sam ka dom ba jire lo la pen nang li ke claim ke da ma sai pa same an se anam here jumina pa pidun lo na la si pi na jai me ke la pan si ing to ni ko lo choro lo
0: ka ta
2: লাভোয়ান পর্ণালিতুম রং রুবাজাইমেক আংডেং লংপেন আঞ্জুনা বেপি লপেন রূপজিলিং টিপিয়াং বং চিহুচিপুরা লামজির আর্জিগলং টাংল লাকে আকাশবাণী টিপু আদুন্থু দিল্লি পেন কে পাচে তাক ইংডেং ইংকয় এশিয়ান গেম 2026 জাপান লং পাঠু কেপা ডোজিয়াপু থাক নাংলিতুম হাইলাইটস আর্জিক থাক

এ বলে পিরুই কারচু লঙা বাংলোতে লগরগ আজিরটা ফুরুইল বন পু মাথাসি ফেরে পো কেফো তাঙা বাংকে আফিতা চিংলি জটলোতে তিনকক টিটি পুয়ালাম থে লাসি সারপালাম ঠেলো এ বয়লে ফুরুয়ার চুলোতে লগরক আন্তাকা ফেরে মাতে ফোন কে দোতাং পিনিয়া সারলাম থেকে লাপুয়ান বেতল আদুন্ঠু কার বিলুন বা রেমালুন আজাইমেক আং ডেঙা লংপেন লঙ্কিতক বিকিলুন লুন সে কে প্লাঙালুন আর্চিক থা

পালো পাফো পাফো বাঙ্কা দে ফমে চো এলো তো নিকাবে দেটাকো সক পাম আলো তু লো তাং হো এ সংসার বরিচ এরু বামিন্দার নাং ও এ ঠাক বাং সংসার বরিচ চার নাম বাংজু সে রিলাম ও একার বিলেনেম্রো কম কিচু কার বিলে কাবে দুন্তে মো কার বিকে তাংরাই কাজিন সো

0: কার্বিলুন বা রিমালুনা জাইমেক আং ট্যাং লংপেন নন হেদাংলি তুম লংকি তেরন গিলুন লংকি টক বিগিলুন লুনসে কে প্লাঙালুন আর জিগ লং টাংল লাকে আকাশবাণী টিপু
1: অভ্যাস সলাওক
2: মেচিনত কাপোৰ ৰখাৰ আগতে চেক কৰি চোৱা নাই নেকি
1: সলাওক সলাওক অভ্যাস সলাওক এতিয়াই ওচৰৰ বেংকলৈ গৈ ফটা পুৰণা নোট সলাওক বেংকে যদিহে মানা কৰে তেন্তে আৰ বি আই ওম্বুডছমেনৰ ওচৰত অভিযোগ কৰক আৰ বি আই কয় জানি লওক সতৰ্ক হৈ ৰওক
0: আদুন্থু লাম জিৰজাই মেক আংডেং লংপেন হাৰবামন ৰংপিয়া হিনপেন যা কংগাচি টিঙাপুথাক লামজিৰ গেথান আৰ্যুক থা
3: আপ্রাংসি রেডিও কার্যারা দনা পঞ্চিতামে নেলি হেনপেন কার্ডম পাজারিগলো পিনি নেলি ক্লিন এনার্জি মতে জাকং কাছে তেঙ্গ পোথাক তিহেক পেন লামথে কেথান পঞ্জি ফানসি বরি পনপ ক্লিন এনার্জি মতে জাকং কাছে থেং লাকি জাকং কেলং আক্রং পেন ওয়ার্মন আলং গ্রিন হাউস গ্যাস কেলো আবি মতে জুমপিক লাপেন অক প্রাণা ফানসিতা পাহে নমিমি আসন আবি পিনা ফানসি পুলো ট্রেডিশনাল ফসিল ফুয়েল এনার্জি সোর্সেস মতে আবারিম জংথুপেন কেলং আজাকং আক্রং পালারসি জাকং কাছে থেং কে এন পেন ক্লাইমেট চেঞ্জ মতে ক্লাইমেট কাছে লারপেন খাংপ সনসি তমন লাং কাছে হো জুমপ লাপেন পিয়ার্থে আফানসি তামে রাইকম পিপু কিয়ংদং জাকং কংথে আর সোর্সেস কে রিনিউয়েবল মতে এন পামি থুমে লাকে আর্নি লাং লাপেন তমন জকং হেনলো নিউক্লিয়ার এনার্জি সিতামে ওয়ার্মন আলং কার্বন কিলো কিজু মজক জকং কাছে থিং পুসি পুলো পিনে এলে তুম লংদাম পুলোতে পেনা আন আসাই আলং কাছে থিং আজকং পেন মাংহুমে মে আসাই কিপাচন থেকদাম লংজি তাংতে ক্লিন এনার্জি মতে জকং কাছে থিং কেলং আক্রং কপি পিল লাপেন কনাত পেনল জেথান দামসিনা আফ্রাংসি লাকে সোলার এনার্জি সোলার এনার্জি লাকে আর্নি আতুর পেন কেলং আজকং লাপেন সোলার এনার্জি আফান ক্লিন এনার্জি মতে জকং কাছে থেংকি পুলং আথে লাকে লাদাখ কাপড়ে গাজং থু আসন পেট্রোল ডিজেল আসনরা মিহি কিলো পেন এদুংরাই বার্মন পাচে হো হে ইংলং আতক রংরূপ কচুকিম মেরে হিং কি পালি কিসুয়া দেমালংকে সোলার জকং পেনসি মি আতুর কে পাকার আঞ্চতা কালিসি টিভি মোবাইল ব্যাটারি কে চার্জি আফান সিতামে সোলার জকং পেনসি এনলো সরকার পেনসিতা জকং গাছে থিং পাচে থাংজি আফান পুরা হেম গাছে থর সোলার নাম কি জুম মতে সাবসিডি আদর পেন কে নামাওয়ার সাই পিপনলো আজাহাক থে দুঙহি থি মতে মেট্রোপলিটেন সিটিস অলংকে পাবলিক ট্রান্সপোর্ট মতে পেট্রোল ডিজেল পেন গাছে লেং আব্বাস আমোখা লারপন বমসি ইলেকট্রনিক ভেহিকেল মতে কারেন্ট পেন কে চার্জ আকং তেলং পেনসি পাচে লেং পনবমলো বিন এনার্জি বিন এনার্জি লকে তমন পেন কে পালং আজকং ফানসি পুদাম তমন পেন কেলং আজকং কে ইসি কাছে থিং এট রিনিউয়েবল মতে এন পামি থুমি আজকং লাদাখ তমন কে জাপ আজুর পেন উইন্ডমিল আর্বিং চার্টিং সি কাইনেটিক এনার্জি চেফার লোসি ইলেকট্রিসিটি মতে কারেন্ট পাচে মানপো লাবাংস কারেন্ট পুথত কাপড়ে কাপড়ে আদিম সাই কে ক্লেম জি আফান থাক থুপো উইন্ডমিল কে ডেজার্ট মতে সাংতি কি দু অলং রি মলমসি কে থেকলং কে অং হাইড্রো এনার্জি হাইড্রো এনার্জি লকে লং পেন কেলং আজকং আফানসি কি পুদাম ইংলং পেন নাংকিলি আরয় মতে আদং অলং দাম কে তেং পেন ইলেকট্রিসিটি মতে কারেন্ট পামান পো কারেন্ট পেন ইলিতুম হেম মে কি পাথে আং পেন দাংলক পেনাং আন আসন সনা সাই পাচুন পনবমলো জিওথার্মেল এনার্জি জিওথার্মেল এনার্জি কে প্লাং মেনা মতে লংলে আরলো কচিং তেন আং তান পেন কেলং ইসি রিনিউয়েবল পাওয়ার মতে এন পামি থুমি আজাকংলো জিওথার্মেল এনার্জি কিনাং সত আদিম লাকে ইলেকট্রিসিটি জেনারেশন মতে মে কে পালং লাপেন আং তাং কে পালং আফান বতর বকান কিমি কিমিমি মা থানাং নি পিন পেন এরোয়িং থান লেট আন জিওথার্মেল আজাকং সাইক্লেম উন জিওথার্মেল কে

0: afrangsi akaswani dipu radio kar jora ra tum anaphan kardom pa jirlo nangli tum arniwang ta akaswani dipu alongpen asona sona birta tumo lamjir lapen chihut chiput sitame arjulong ponve sonji pini nili nangli tum phan isi prek jek lapena kenang sot nai ajai mek nangwan pilo ili tum akhe atum sitame tumo tok thekbang dupik ketap ke tok thekbang ta dupik sonji lunjir kabonda tumbang ta dupik lapen kiluna tum sitame dupik bonta atowar prek jam kumadne ke poroma lunjir lok sike tok bang ta do kumadne ke owe parong ro alun lok ke tok bang ta do bonta kumadne ke khe lunjir kabonda lapen kiluna bang ta do lasi pini nang li tumaphan nili masap su ritali pen pangrum pen khe lunjir kabonda lapen kilun alun sipo aphani lidak studio long chophalo lapen alangli sa mena chitongnan lo kardom sir
1: kardom
0: alangli lake maduta kali nongnam che thang klong alun sepo sir sar therong pi lase sir che thane thana li non ko na che ki do bom lapen den ang li non ko pc ge klem bom ri joga jura tam pa thiek men thanji ma sir
1: churo lo lase nili mahange thek bangke jengkha kania rong pi te plong arong weskar biang lo hadak sinili mahang thek lo lapen jengkha lp school me school high school hadak pe sinili metric pass lo lapen higher secondary bangke nili hujai college pen sege pass lapen te ako dak dipu 1992 anikan dak degree nili nang charli dun lo kilun kecheng bangke ingdeng hini mate class hini class ke thom la soholom pen sinili lun kilun kecheng jengkha lp school me school la summer vacation program hot culture program ho sinili kar jabun cheng cheng lo sitame pajut kok lapu program ke the long ke lundun long class 6 alom besi nili ke dul lo 1986 87 pen ke nili karbiang long hempre ke hang asong long nili cher abdul lo la pen jeng kha along bang ke nili hadak ksa branch a president lunda lun bom la ksa aphanta nili song phanta claim pon bom la son sindili wang bom lo ama si non lun bom wang bom lo non nili ke du bang ke dak di phurong sopi long king hero ward number 9 birla gate putapu non dak si nili ke do
0: nangli hin pen ke pen ana lun ne bon dalo la pen te hala so akai ho pen da lun nangli lun ke thang pik lo la pen te non pu ove ke mitum same ar ju pik la
1: kala
0: dalo ke thang klong klong lun che thang dam bolote nangli ram so do de lo ong so
1: kala
0: e mek ta reng et dead long ria phan pu si senkan suri hiniar ta chobai det chobai det milu ren ri korong bang e phar lo che jora kam ke choke nang jong bo la pen tupik la
1: kala
0: si so ang bong pen nili nili phanang kar ji ke la lo ram so do de lo ong so la so lun kopi ge thek long pen la pen de kopi kamatha men sinang li carbon dal sa
1: la so lun bang ke atomu asabu do lage hempre ke hang আর মুংসিং রুম দো লাগে 1989 আলম লহ আমাসি বীরসিংকি লং থেডুং হাদাক আর মুংসিং রুম দোপো রেলি দোপো বুল আমা নিলি তুম কার বিজুতাং জুবারা সং আহিন পেন পেনা আন লুনসে পো লুনসে পিয়ে তুম নিলি তুম হেম্প্রে কে হ্যাং আলং সে চেলাং দুন রুগল চেরাব দুন লো আমাসি হাদাক দুন লো পেনা বাবাংকে বীরসিংকি লং রিলিফ দোপ মাই কে থে দোপ আজও কে নিলে তুম উলুগুঞ্চি আই বি লং সে সাংদাম আমার বাং কাদো কবে তুমকে লুন চিঠিক ল কমানে কে তুমো চিঠিক ল মানে কে হিরজির চিঠিক ল নীলি বাংকে কপি সি পেনা কে পাক লাঙন পমালা হ পোল আমার নীলি নিং মাথা লেয়াদ ল নীলি তুম জেংখা রং পিয়া রং হাদাক ইংনামা পি দো পিক তোয়ার বেঠে বিথা তাং নামা পিদো লাংহিয়া দং লং তাং নামা পিদো হালা তোয়ার কং বগুরি আং লং লং তাং নামা পিদো লাসো মাথা লেদ মাসি রং রূপ হাওয়ার রামসু আজো নামা জোগে ইং নামা পি দো পিক লাপেন রিট পেন হেমকে বাংলো পোলোটে আর নিগাং সামাপর ইংসিকে বাংলো পোটে লা পাকা কিংরি পিয়া কিংরি লং হ্যাঁ রি নাই ডুং লং হ্যাঁ দি ইং নামা পি তুম হাং জিও দিদি আমাসি নীলি পায় তুম নাম থাল কুমালনি রিদ লং হাং জিও দাহো দামসে রাংনা

0: নাং হাংজ করপি জুদেত আলামো ফেরে অংতে পো চেরেন জিতা লং লেল নাং তাসার তাংল হে রামসো দো দেল অংশ রংস পিওয়াং পো হেমবান দো দেল অংশ হেম কি মিওয়াং পো পো
1: লাপেন্ডেলা সলু নাম ছিলাম লা থুম রয় রয় বাক রয় রয়
0: লা বাংকে থুম রয় রয় বাক রয় রয় জারবব আর বাক রয় বাংকে হালা সোদ আলাম লহে নীলি রং রূপেন সিকে বাংল নাপেন ডাক রং সুপিকে ঠেক লং বাংকে প্রেক ডাক ডাকে মুনি তুম কে দো গথা কা হেম তা মিসেন সান তিং হেম সাইডে হেম থেং সং হবে হেম লং লি হবে বিল্ডিং সাইডে ল কিছু কিজুন তা মিসেন ল লাপেন তে কেথে কথেক সয়ল লোক চারলি পুস্তামে জোলাসো কে প্রেক যে হা রং বাংকে নিতুম লাসন শিকাচি চাকনাং হেম চু কিম পুসিতামে লাসন সিনলি তুমে কাচু কিম নাং লকাচি চাকনাং কাইফো হেম সাইদি আর বুং আর ফিগ দুবে থেং পি লাপেন কাইফো ফেলাং বেসি কে পাদর সাইদি তা নন লাদাক বাই কালি দেল লাসন থাকসি নন লা কাচে সঙ্গে চেং হুসি তামে দাক নিলি থেকলং লো থেকলং ল যে সংজা পু আতুয়াং বং লাপেন কাছে রাবদুন আজির পজির পি তুম আং বং অনতা লানাকে প্রেক ডোলাং এ যাহা কাতুম বাংকে কিছু কিছু তা প্রেক চ্যাজি কে দুগে থাকটা প্রেক চ্যাজি এ যাহা তুম হান বাংকে কই চ্যাজি লাসন মাতি রং পেনকে বাং তুম হান বলো দেয়াজি লাহাই আর জান নিলি দাক থেকলং ল লাসি থুম রয় রয় ওয়াক রয় রয় যার বব আর ওয়াক রয় পংতক কয়র হেওয়াই তয় ফুল কদেশয় রং সুপি আসর আনকি আং থিপ চলং সয় লা হেলো নিলি কি পুদা মাগে লাসি আর লেঙ্গে থে তুম বুঝি নে বুঝি যে নে লা মাগে চিনি দেল তা নিলি কে ঠেক কে ঠেক দাম লং আর জান পেছি নিলি মাগে হালা সুদ বন্ধাল
1: নন পুদা আর জু বাং টুক পিক লাগে ওবে কি মিতে মানতা দেড লং রিয়া ফান পসি সে লা সলুন কমেন্ট টু সে বন্ধাল লা পেন্টে কুপি কাঠেক লং মেন সে হলা সপর থেং লং পেন সিনং লিগা বন্ধাল
0: লাসলু নিলি কা বন্ধা বাংকে 95 94 95
1: হুট নিলি
0: থেকলং যে কার্বিয়াংলং অটোনমাস স্টেট মুভমেন্ট ডেমোক্রেটিক মুভমেন্ট পুরল কাপড়ে কাপড়ে খাইটা ডাক নাং চেরাব দুনল মি ওলাম লাসং থা সিনিল তুমতা এপ্রান চে থং দুটসি কে ক্লেম দুনল লাপেনকে সং হামফাং তুম নাং পিন খাত খে পিন পুস্তা মে নিলিকে আপর টেংপেন লুনকে তকপি দুন কিলুন নুন লাপেনতে লুন চিতো পুস্তা মেকে থান পন লাহায়া যাই মেক্সিনে লিগে চেরাব দুল লাসে সং হামফাং লং থেকলং ল এ যাহা কা তুম বাংকে আলি ফানসি আপ্রাং দুনপ ক্যামেরা চেবেক দুনপ কমানিকে কপিনি লাসন চেরাব দুনপ লাঙাবং পুস্তামে অদনপর কের কের প আপ্রাং দুনপ আরলেঙে তুমফান চে তংপ লারলেঙে সি এম ইয়ে তুমফান কাচিং কি ইয়ে ফান আবার সাইচু এনপ সে তামে লাপু হক হাকে ক্লেম নিজি রাত ফান কে যা পি লাহাই সংজা পো তুমা পেন চেংল পে না আনা তুম বাং লাসন ল আলম ও ফাঁসি ক্লেম চটমালা তুম যাও পয়াত বাং নিলি থেকে লং লকে ক্লেম লাপেন আওদা দূর আল্লাম গে নিজে কা দো কবে নিলি নন আমেন কে পুপে ল সংজা পো তুম হানকে সে তামে নিলি লাসন সে কে থেকে দাম লং লাসি রাত আমায় লংকে নিজেই প

0: কেকপেকাং লুতি এবেং আনাং মুমাং মান্দে থিবিন থেবান জো দাসে হোলা হেমপ্রে কেলং নাং পো হাদাক চিঙ্কি দাম নাং পো ত্রিপাটায় টক দো নাং পো দেলহি দাম নাং জি চেসং দাম নাং জি মহালা সোহর বাংকে লাই তুমি আবিলো তুমি থিবিন থেবান পো আবিরাত পো জো লাসো ইনিং কে যাং জে লাপে ইনিং কে অয় দুকক লো নিলে লাসি সংজা পোটুম ভান থান মতিগলো নাহার জুন না জুজে লাস পসিল নিলি কাবুচি দাম নাম
1: কাছে লুন পেন্সি থান
0: লুন পেন্সি থান লাসে নিলি ফানে পেন আনে তুমকে নাং লাংসেলা দোয়া লাগে বাং ফান সরসা আর ফুপু কা সরসায় গালি নিলি বাঙা হক পেট খেদি খে গে চিংহন
1: থান
0: নন বিচারলাম লাহে সঙ্গিয়া পো তুম ফানা নিলি চিংহন পিক পিক লাং সে পাকলাম থুনা লাসু আনি গে পারুং নুন ফাঁসি নিলি গে কাবরি জে রাপু
1: লালসা দেডলংরিয়া ফান পুসি পালাম মাংকে নাং লিগে তো কাবন দা তাকু পিপার মাগে থান লং ল পেন্ডি রিডু কার জুরা তুম সেমি নাং চিনি দুন ল সন্ডাক থাক নলি লুন চেঠাং পিগলাতা সেং কান সুরি হিনিয়ার তা লাসো লুন দা চেঠাং পিগলা পেন্টে নন পুটা আরজু বাং তো
0: আরজু বাং তো
1: সে লাসো আলুন দা কপি গামা থা কপি কে ঠেক লং মে সে কাবন দা লাসা হারাসো হটা পর
0: লাকে নিলি তুম মানে নিলি জং জং আলাম তা ডাক দু চেত ল লাপেন্টে কাছে সঙ্গলাম ডাক ডুল নীলি জং জুংলাম বাঙ্কে নীলি তোমার রং কি দুঃখ সো পিতা গালি লাপেন পাফি পিক নীলি তোমার রং জেংখা কানিয়া রং পিতেপলঙা রং পুলোটে আর নং গেছে থাং পিক নীলি পশি রঙে সারল কার বিকুর ফ ডাক দুল রং মার জং তেংল হেলা ডাক তোয়ার আবে মি আবে লাং আবে রং বারিমল হেলা ডাক তোয়ার আবে রং চহলা দা তোয়ার বা চেয়ার সে বেজি বহি বহি ফাঁকি দংচুই লা আনা তোয়ার লা আনা দিম পেন্সি নিলি কেবা লা আনকে পাফিয়া দিম পেন্সি নিলি কেবা আদন তিন তা হেম থেং সং সাই দিল আর রুম কি শুন বাঙ্গে লা আনা কাম আবে আর রুম কি শুনকে হারিট কে দাম কালীপুতে হিথি বরবাকে দুন লাসি আর রুম কে শুন চি আমাসি লান কে পাফি মনি রে তুম তোয়ার টাকা চে পান তা নিঙ্কান সি পেনে ভয় বেজি লান থুকে লাকে ইং ফাটলে দু তলা পুল আজালে দু তলা পুল হেলা দ্বার পো লাসি লা বহি ফাঁকি দং চুই লা আন আর দিম পেন সিনি লিগে বাংল তে কাছে সংলংকে বাং পেন লাদাক ডিফু রং সপি লং নন লা হেমপ্রে খে হাঙা সং এ এস ডি সি অফিস আলং সিনিল তুম বাংকে দুকলুংল হাদাক মাসি পিনি হানসে রং হান পেন পুস্তামে বাঙ্কু পিমা কে তুনকে ডাংলা পুচু দুন পো আর্নি ওয়াংটা মাই মিটিং দুন পো লুন লুন পো লাসন লো সেতামে ইসি আপর হো রানিং কান লাপেন আর নিয়া আচেক লো বাং নিলি নিলি নিং আবে দেল সেতামে লাসো হো পার্টি অফিস এলং লাদুক ভা রি কা পাথেই সুগলি লাসো নিকা নিমি গে তালন পাথেই পিগান নিলি তা মানে নিলি কায়ং বং গেল আন কেথে আমাই লুতু নামাই গে থেকলং লাং নিলি তা নিঙা রং পেল চেহক সেল লাপু বাং অক আন কি তুন কে অং সুগলি রাত আফানসি গে পাচুই লাসো মাইল নীলি নিঙে পুরি বাঙ্কে নীলি নীলিং নীলি নিং চমা থা দাম বাঙ্কে নিং দুক পিগান তা বাই লাহায় তাঙ্কা লাহায় অক আন আনাকি অং লাহায় ডেকোরেশন লাহায় কা দুক আবে ঝিলিক মিলিক বেলুন কা পাংজার কা দুক আবে পীরথে ক আনা নিয়ে লাদাক পয়সা কে দামি দেই লহ ইনোভেট মুন্থি দিং নিলি

মোকে হেম্প্রেক ভান্তি নিদেত লাসে কাউন্সিলকে লাগে লাসো পেনকে ইলেকশন থুড়ং কল হাই তা হাই দেল এস ডিসি তুম হাই দেল হেম্প্রেক হাংসং তুম হাই দেল পার্কে লাপু না হাই বম পুথত আফুরুন্ত না হাই দেল পুথর আফুরুন্ত না হাই দেল তাতে হেম্প্রেক কে হ্যাং আবাংকে চুনচে মা চুনচে কপি কসং দং চুনচে দেয় লাকে কাদোগে সংজা তুমতান দন চুচিনি প চুচিনি এল লাসে নিলিগামা থাদুন বাংকে কাউন্সিল লাগে রাত আখি আদাত রাত আর্বি আঘে আফান এসে কেথে দু আহম পোটি ল কেথে দু লাগে সক্রু ল লাসোয়া কাউন্সিল পেন্সি লাসোয়া সক্রু পেন্সি কার্বি রাত কাদা চুলং জুলং নামপো চিংথুর ইনাংপো পাপ্রাং ইনাংপো লালো লাসে লাগে কমানি জং জুং জংসে না আর সক্রু গালি পো লাসে কমানি আসি এম লে নিকান ফোচারি নিকান ক্যাপচারি নিকান ক্রিপ হ নিকান কয়লে চারি পুস্তা চারি লং পুস্তা মে পচারি নাং থাংলা মেস্তা মে রাত আফান রাব নেই এজাহা গা সংজা তুম লাসন সি নাংমান ল লাসু নিলি কে থেকদাম লং অর্ডার দুর্গ হেনু লাসি লাসন ক্লেম দেয় না পোফাং সে নিলি কি পুদাম লাসি কিছু

কার্বিদেত লং রি চিং হনালুন আজাইমেক আং ডেং আলং পেন ননহেদ নংলি তুম রীনা বেপি কিলুন কার্বিদেত লং রি চিং হনালুন আর্জিক লং টাংলো লাকে আকাশবাণী টিফু আদুন থু কার্বিদেত লং রি চিং হনালুন আজাইমেক আং ডেং আলং পেন কেসিয়াস টেকেলাং জুন কিলুন আলুন আর্জিক থা আলুন আলাম থে নীলি পেন নাংলি তংতে আর্জিক থা লবাং সোয়ালুন

কার্বিদেট লং রিচিং হন আলুন আজাই মেক আং দেং লং পেন নন হেড নাংলি তুম কে সি এস টেকে লং জুন কিলুন আলুন আর জিগ লং টাংল আদুন্থু কার্বিদেট লং রিচিং হন আলুন আজাই মেক আং দেং লং পেন চন্দ্রকান্তা তেরাং কিলুন আলুন আর জুইক থা আলুন আলাম থে লাকে ইতুম আরং টাংতে আর জুইক থা লাবাংস আলুন

0: son chutang yubar pen kaluti kro.
1: কার্বি ডেট লং রিচিং হনালুন আজাই মেক আংডেং লং পেন লাপুয়ানা পর্ণা লিতুম কাপ্রেক আপ্রেক কার্বি ডেট লং রিচিং হনালুন আর্জিক লং টাংল লাকে আকাশবাণী টিপু আদুন্থু আসামিজ লামারজান কালিয়ালুন আজাই মেক আংডেং আলং পেন দীপলীনা ডেকা কিলুন আসামিজ আলুন আর্জিক থা আলুন আলাম থে দলিসা তংতে আর্জিক থা লাবাংসালুন

আসামিজ লামার জান কালিয়ালুন আজাই মেক আংডেং আলং পেন নন হেডাংলি টুম ডিবলিনা ডেকা কিলুন আলুন আর্জিকলং টাংল আদুন্থু আসামিজ লামার জান কালিয়ালুন আজাই মেক আংডেং আলং পেন জুবিন গার্ড কিলুন আলুন আর্জুক থা আলুন আলাম থে রং টুমি টাংতে আর্জুক থা লাবাং সোয়ালুন

0: ke alang joy ang bip ar tho anta pahong hap etpo enke ang kroy jang dip pen thang ta joy thik thedet po ade ta jang er titi sike ong lason lo puti hai ner pen ke kor ke ing ar o laso ahu jong si muni da tum iri ang se pen se ke lang ahut ang kroy ma ang the nang ke ro pen ta labang so akisu unda titi abang arjon anta aphi phi ke hong hap etpo ahut so pen ke ar tho ka che keng ar tho ka he no da ka jok si thilot po
1: tangte jong si rebis ke do amara rapi ilipan eko rakli puche tongse kot ko pisi litum klem nangji
0: jong si ko mani inut ba ka phan ka pang cham ame than ma aka pre ka marat apile korak ma phukrak pulote amek tongse kot pen sabun pen minit krep ho an lang pen champa me kanangji la pen keso ke lang atumalong medical atumalong peklang nangji la pen pon prap prap jin nangji anke keching siang prima bang ঘন্টা ইং কয়রা প্লিয়াং বং পিলং নংজি আকি নাং সট কাপাচিনি নংজি কে লাহেনল মুনি দাতুম রাত আলং লাসন আকিসো কিবুত কাফেরেম আফান চিকি নাংনে লাপেন আমেক বিহেক মা মাসাপ ফুকরাক চট পুরা মাথা পয়লাক নাংনে আথেকে টংসে কট কেসো কাছে লাংপেন মুনি দা চিঠে পারেং উন
1: তাংতি লাবাং সো ভ্যাকসিন কে এন কোয়ানে কে নাং সট ল নাংলি থান পনি চুং মা
0: কালাং এফং লে লসো কিসো পেন কে পাং জি লং আং থে কে ক্লাং লতে লাকি কিসো আবাং নয় মতে মারাত মারে নয় হেম কে দমে থা নয় মেং নয় লসো কিসো কে বন আং থে কে ক্লাং লতে লাকি কিঠি আনবেলো লসো পটসি ভ্যাকসিন কে এন কে কেনাং সরলো রেবিস কে ইসি কাফিরে মিমে আকিসো আপিয়াং বং পেনতা লাকি ইসি আহির কাং টাং নাই পেনাকে হেনো ডাক আকিসোলো বন সিতা আপর পেন ইংপ্রিম এন্ডুন পুলতে লাসো কিসো আপিকে চিউন এলো লাসো রেবিস আকিসো পেন কাচে রক টক কে দোজি আফানসি আনিং কানওয়াংটা চিটিয়া চিকলো ইং কয়রা নির্গ্যাপ আর্নিসি পেঠে আদাং রেবিস আর্নি পুতা তালনপন বমল কাচে রে কাচে খাং লাপেন রেবিস আকিসো কাপাভির উন আফান কেকলেম কি উন পন বম আলাম কাপাং ডাক কাপাচে থাং আফানসি লাসো আর্নি তা কাতালন পন বমল লাপেন লাবাংসো আর্নি কে রেবিস আপি পেন কিসো কাপামে আং প্রেম কাসে মারচেং আবাং ফু আলাংলি লুই প্যাশ্চার কার্লি আনি পেন পাচ্ছি তন্দুনসি কাতালন পনল
1: তাংতি কোশনসি ইলি তুম রেবিস পেন কাচিং রাই দন থেকব নাংলি থান পঞ্জিমা
0: লাবাংসো রেবিস আকিসো কোনাত পেনসি কেলং মা একে উন্মা পুলতে অংডুং মুনিত আলং রেবিস আকিসো কে মিথান পেনসি কেলং পুসি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আতুম তামে পাংথেক পনল লাসো আকিসো খাং থিপ উঞ্জি আফান কিদো আন আবিদি আংবং পেন মেথান আফান আপর আপর পেন ইং প্রিম কিপুম হেনল আকি মেনাই পেন আকি জয় কি আবিদিল লাপটসি মেথান মেং কাচুপাং রেং আহেমফু আতুমতা লাবাংসো আকিসো আমেনা আমেং আমেথান আলং কাপা ওয়েডেট জি আফান আর পুচ এন রেপ নাংজি আহুত আর্নি ইং প্রিম কিপুম ফান ভেটেরিনারি ডিপার্টমেন্ট আলং পন নাংজি লাকে কাচুপাং রেং আপি আফান আও কাপ্রান কাপা মি পেন রেবিস আপি পেন কাপা জক চোতাকালি লাকে হামফাং দো আন আফানতা লাবাংসো আকিসো আপি পেন কাপাজক আসনল লাসো রেবিস ভ্যাকসিন কোনাৎসি লংজি পুলতংতে কেদো আন ভেটেরিনারি ডিপার্টমেন্ট ভেটেরিনারি ডিসপেন্সারি লাপেন কে ভেটেরিনারি ক্লিনিক আলং সিতামে লাবাংসো রেবিস আ ভ্যাকসিন কে লং পনিকজি লাপেন কে আনিং কানওয়াংটা ওয়ার্ল্ড রেবিস ডে আর্নি কেদো আন ভেটেরিনারি ডিসপেন্সারি আলং আকি জয় পেন লাসো রেবিস আ ভ্যাকসিন পিপন বম আদেং কাচিচিনি মারাত কচুপাং রেং হেমফু রাত আফানতা রাইকম উন আপর পেন আন কিপি আরয় হেম কিপি কেনাং সত কালাং বন সিতা কেসো আপি কাপা ভুরভে পেন আক কাপারেং মেসেন নং জিতা লা আন আকেনাং সতল লাসি আপর পেন রেবিস আং প্রিম কেপাপুম দাম আফান ভেটেরিনারি আতুম কাপিন খাত দুন আরো না তেং আন কেক্লেম কেনাং সতদ আথেমা ইলি লেজংসি মারাত আপি পেন রেবিস আকিসো আপি পাজক থেক পুলতে লাবাংসো আকিসো আপি মুনিত আলং নাংকিলি রকজি আবার সাইতা পাজুমুনপো লাপেন কে কচুপাং রেং আপি মতে মেং মেথান আতুম কে খাই কে চান্তা পাজুম নাংজি গে কে নাংস লাসি ভেটেরিনারি ডিসপেন্সারি আলং পনসি আখাসি তা পাখলেম নাংজি ইলি জাসেমেট কে ওসমার আফান লাহাই থান পাচিনি নাংজি আথেমা লাতুম কে মেথান কেলেম আনিং দক ও লাপেন কে করাক মা ফুগ্রাক ফুকসের পুসিতা লাতুমকে আকিথে আতুম ফান লাহায় কাচে থা নাংজি আকিনাং সৎপু লাপো আন মাথা থেকথে
1: তাংতে রেবিস আ ভ্যাকসিন কে এনতাং মারারা পিতামে মুনিরা ফান ক রাখলে পুতে লাবাং সমুনে রেবিস

বৰ ট্ৰক্সি আক্ৰোৰ লাকে 3.7 ক্ৰ'ৰ আমনিত আফাই লাচো আকে চো লং লাপেন লাচো আকে চো চুৰি চুৰি আমনিত আটোমা প্ৰাণ দামনাং জাচেমেট কে আৰ্টা নিংকান ফোপেন কিজুম আও চমাৰ আটোম আসাম আৰ লো লকতা বাৰলা আৰ ৱে কিজাং আহুত ডায়েৰিয়া মাতে পকেডাম টাইফয়েড কলেৰা লাপেন হেপাটাইটিছ এ লাপেন ই আকে চো কাচলং আটোম দো ও লাংকেথে আহুত কাছা উৰ আহৰমুকি জুন আলাংপেন চিংবুই লংলতে কেচো কাচলং আফাই বাট পিক পিক কাৰ্বি আংলং ইংলং আজো ৰং কেচেং হেল'ৱিং উইং আদিম কে কিজুন আলাং কেলং কে চুংখ্ৰুং কেদাম টাং পেনাং আন আনিং কান আংবং ইলিটুম আদিষ্ট্ৰিক আৰু জাপানিজ এনকেফেলাইটিছ আকে চো লাপেন মেলেৰিয়া আকে চো কাচলং আফাই বাট পিক আনল লাচতাকালি ডায়েৰিয়া লাপেন জণ্ডিছ আকে চোতা কাংঠিৰ ঠে আলাংকি জুন আজৈ নিল কাংঠিৰ ঠে আলাংকি জুন পেন কেফো মেমে নাই আটুমকে আৰ্টা নিংকান ফো পেন কিজুম আ ওচমাৰ আটুম ডায়েৰিয়া জৈনী আবাং আৰু কেদো নাংঝি আলাং পেনাং দাম্পো আকে সার আতুম চলং লক তে কেমেজি আফান আপর নাং পিকজি আরেং আং সে সে আসার পি মার আতুম আসার পি লাপেন আপো কালো কেদো আও সো বাংহিনী আফান তা ফেরে মেমেলো আজির ডিংক্লুই পেন কায়া মাত আকে সো কাছলং আতুম বিসার আলাম ডায়াবেটিস লাপেন লিভার আকে সো লাংকেথে পেন কে ফোনাং আতুম কিজুন আলাং কাবে আজয়নে লাংপেন কাচলং আকে সো চলং লোতে এবাং কুপি ল কে মানপ ভিব্রিও কলেরা কালিতে ই কলাই আ ব্যাকটেরিয়া পেন নিতুম ডায়েরিয়া মাতে এপক কেদাম লংপ লাসো কে সো কে এফেক আলংসি উন্দামজি আনকে এবাং আলো কেদো নাংজি আলাং পানাহক প সালমোনেলা টাইফয়েডটা লাসঞ্জাত ল ব্যাকটেরিয়া ল লাসো আ ব্যাকটেরিয়া লে লাংপেন ছিংবুইলতে টাইফয়েড আকে সো লংপ আনকে ইফু সোপ হেপাটাইটিস এ লাপেন ই আকে সো তা চলং লক তে লিভার হেংনোপ আনকে জন্ডিস লংপ কাফেরি মেমে নাই আলাম কে লাপু হেল এবাং আলং কেদো নাংজি আলাং নাহকপ এবাং আরলো কেদো চেথে আপি মাতিন তুম অর্গেনস পানাহকপ লাপেন কেসো আপি পেন কাছেসং আজাকং পাংডুকওয়কপ লাংপেন কাছলং আকে সো আংথেক কে প্রেকজাম তাথেক সেতা কাচেরি নাংজি লাপেন ছেরক টক নাংজি কে লাহাই হাই আংথেকলো পকেদাম লাপেন নিং কেবাং ফুকেসো কেতান লাপেন এপক কাছকর এমেক লাপেন এরেং কে এড যাই আজাকং কাবে ফু কার্টিং কালিতে ফু কার্টিং পেন কে ক্রেপ কাফেরে মেমে আংথেক লাপেন হসপিটাল আলং কেপন পেন সে কেলাং নাংজি জংসি নিংকেবাং ছিমিটমি পিন পুলোতে জংসি বারপি দাম লেমদেট জংসি ইংটুর পেন ইংহো ক্রেংসি মেখ্রি আবে এমেক চিলুট এট ফি ইংটা আসাবেট জংসি বারপি কেদা মাহুত ভিটা দুনলোতে ফু কেসো তা হামহে দেট তে লাসন সোন আহুতকে প্রাবজিন পেন তেবকহেট সে কেলাং আদিম কালিতে ডিফু মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আলং পনাংজি হেম হংথু আলং লে কাছেলাং সে কাছেলাং ডক্টর আলং পনতং থেকথে আকো টংসেকট পেন হেম হংথু আলং তা এপ্রাণ চেপেজকজি আফান ক্লেম পাংছেংমি ওআরএস মাতে ওরাল রিহাইড্রেশন সলিউশন পু পাউডার লং লং লাসো পাউডার নিতুম জুনতামে লা কাংথির সেট আলাং এক লিটার আলাং লং লাসো ওআরএস আ পাউডার পাংবুই পে নিতুম পাজুনতামে কেসু অতুম ফান লা পাজুন নোতে নিতুম এবাং পেন কো আন আলাং সি কেনা হকমা ইংকে কো আন ইলেকট্রোলাইট সি কেনা হকমা পাপ্লিং থুপো জং সি হেমালং ওআরএস আবে পুলোতে সামু সো ট্রক সিনি লাপেন সামুস সো এবেং ইংটি লিটার ইসি কাংথির জিয়ার লাপেন পার্কলক টাং আলাং আলং পাংবুই সি জুন নাংপো ইংকি নিতুমলা আন কেসেমারা হুট লা

0: usumar school kidun joy kepo lapen usua bangta school along aninga long chenpen dun thekpo laso ki pare cheng alam ke usui nut akai si aphanta kinang sotason lahai alam charli pon pipin pen school kidun au suge school along si lahai alam kachali pangchenji laso athesi lason au somal ke kimatha kichalita paphimuchotpo lapen ke abang pena bangke school aphan aning hanghe de ta tumta dupu lahenlo school dundipin aku penta usuma aphan apaya tum kithanang jia sondu u bon sita ili tumang bong bangko ansi usu ki pathia hut po anchi pa dukma ili tum chini bangko an apai si usu aphan athik pen ki pachu det kali athik pen ki matha ten ki thanji aphan bol idun ma ta ili tum chini child psychology mate usuma ki matha ten Bangko an apai si kichini aphan bol ima ilitum dang frequenta chini. Hem kikren nahi ason ki ong mate, hem amuni datum aphan kiola aphan pathi rong si usumar pen apai todrap lun si lam tumu kichitan apol chipalong thekthe der titi. Apok pangkang chot pathi chot an si kikren kinangji kijut lo chitin kok. Bonta apok kipangkang kipathi at along Usui nurafan kimatha ki klematenka kitan pare dun nangji uge lammarekta mathathe. Lasinon kithurmiatum usui nut chupathe jipu aprang amina afan ahok eppen apayateng ki klemji ki thekji afan chaldi pamesi bori nangji. Usuma afan kitheng ki choklok si lamthan pari nangji kali mate kahon ongsi ki hangaling ki pi. কিনিঝিয়া লিঙ্ক কই দুনতা উসুই নুরাফান কিপা মেজি কে কালি কি হেনু আসন ফুলতে লাম কাং সামপেন কপি আঠেসি রাসু আসন কি হেনু মা থান পাংচিম পা মিনাংজি রাসন কি থান কি পারে চটসি আফান কে আসাল পিয়া তুম লো থেক পিক্সি এমি বি এ পাস তাং আই তানাং নে কিনাং জি আসন কে লাম দক লাম সাম লাপেন নিং কি চি পাদিং আধো কালাম আকাম কে উসুমা রাফান থান থি পারে রেপিনতা কিলাং কি থেকলং পেন্তা চালি দেরা তুম তাদু হেমি হুমালং আকি থে আরলেঙা তুম আলাম আকাম পাং থেক দুন বের সি উসু ইনু চালি দুঞ্জি লাহেনলু হেমা সরা তুমলে কিনিং যে ঝুনু দাগ কিকলেম হিনু দাগলতে উসু ইনুত লাহাই আলাম আকাম চালি দুন দেত পু লাহাই কে আকি হিনু পু আফান কে মাথা থে মাতে চিনি নেপিন লাহেনলু আপি আপু লাপেন আকলেঙা তুম কিনিং যে কি হেনু কিছি বহং লক লে থেক লং লুতে আজুলং বেলোতে উসুমার আতুমতা কিমা থা আতেং হেনু দাকপু উসুমার আংনো আপায় আতুম কাইটা কিনিং জে কিকলে মেসে নাং জি আপায় আলাম দক জিন আজুলং বেলোতে উসুমার আতুমতা লাম কাংতাং কিনিং জে আবে দুদে পু হেম ইহুম পেন হেনলো খাই ইসি কিচিং কিথুর আতুয়ার কিচিং সিজি লাসো কিচিং থুর আতিং রিকে হেমা হেমারি পি উসু বিহেক পেন আপায় আকাং হন আপায় আলাম দক পেন চার্লি পন থেকলোতে লাসো আউসু মুতা মেসেন পো মহাত্মা গান্ধী আসন আরলেন কিথে কিরিয়া তুমতা বিহেক পেন আসার পি কিথান কাংসাই পেন জকসি আকায় আজন কি মাথা কিপা মিথেক লা জকসি পিরথে ইহু মামুনিতা আলাংলিয়া ভান চিনি লাপেন মানতা পিপন বমলো বিহেক পেন আপায় আকাং হন কিলং লিয়া তুমকে পিরথিয়া থাক কিমিনাই ইনিং কাং সামনায়া সনি সিসি চিনি নিপিন পেন দুকক নাংককলো জংহে লে লু থেক মুনির কি থেক কিরে লে মান উন সিতামে লসো মুনির আনিং কি মাথা আসাপ প্রেক ভি ইসি কে দুজি আপায়া তুমকে উসু ইনুত আকার জংাতেং লাসি পাই পুয়াসন কো আনসি আবাং ফু আফান্দা কিনাং সদাসন মা ইলি তুম চিনি লাপেন গে লাফান মুন্থি পামে নাংজি পিনি আলাম থে পোয়ান সি কাং টনিক ল কার্ডম
1: টকলাং জাই মেক আং দেং লং পেন নন হে নাংলি তুম কাচি তিরন পিয়া হিন পেন পে হেন লো সোমারা তুম কাই লং থান বাং কি চেং সিয়া থান বাং লো লাবাং সো পুথাক লামজির কি থান আরজিক লং টাং লো আদুন থু নন স্টুডিও ঘুরিয়া পর পর ফাই নের কেবরা মিনিট প্লি কেবরা ফ চক টাংলো লাসি ননালি তুম ডেলি পেন কে পাচিতাক সামাচার সন্ধ্যা হিন্দিয়াটা হিন্দিয়া লামপেন বীরতা কে থান আরজুলং ইকপো লাপেন পর ফাই সির কেবরা মিনিট পর ফাই সির কেবা পর্ণালি তুম নিউজ এট নাইন ইংলিশ লামপেন বীরতা কে থান আরজুলং ইকপো

লাকে আকাশবাণী টিপু জাইমেকে বাং বোম লাকে এফএম বেনালং পেন মেগাহার্স ফারুইসিরা তকবর সিরকে লাপে নিউজ অন এয়ার মোবাইল এবং পেন

0: লাকে আকাশবাণী ডিফু জাইমেকে বাং বোম লাকে এফএম বেনালং পেন মেগাহার্স ফারুইসির তকবর সিরকে লাপে নিউজ অন এয়ার মোবাইল এবালং পেন সিতা নালিতুম আকাশবাণী ডিফু লং পেন জাইমেকে পাচিতাক আর্জলং ইকজি আদুন্থু লামেরা জাইমেক আং ডেঙ লং পেন জাংরে সো পেন রিচো আটুমো স্যামসন ইংটিক আহিন পেন কেথান আর্জুইক থা
1: লাকে আকাশবাণী দীফু পিনি নিলি তমো সো কার্য নিংখ্যাং আতম ফানসি জাংরেং সো লাপেন রেচো আতমো সোসি নাওয়ান পিল ততাংতে আর্জুপন সিনা আন কে তাহদে হাকো আহুত চেপ্রং পদিমালং রেচো এনুদ্দলো হালাবাং সো আরেচো কে আহুকুম সো পিক ক্লেম ক্লে দাম দে তোমা ফান লাংসেলেট পিকল তাহ বাংসো আজক হুলাদা কেদো দুন আমুলুক তুমান তা চলং সয় লাপেন সেলেট লে সয় আসনসি নামানো লাপুসন দাম্বম দাম্বম আহুত ইনুত বাংসো আরং নাথু মাতে জাংরিংসো দামল বাংসো দাম্বম আহুত তোয়ার আলং ফেরুই থে পো মাতে ফেরুই রিচো আবাং কিসুং থেক তিকল তাহদে আনকে লাবাং সুয়া ফিরুই রিচো আবাং জাংরেং সোকে দাম থেক দুন লং সি ফিরুই পুদুনল তাহ ও জাংরেং সো কনাত সি কে দাম্প জাংরেং সো তা চে থাক দুনল তাহদে নেকে চমো ওয়ে অং সি চেফ্রং পুয়া রং আন দাম রাইজি পু চে থাক দুনল ফিরুই আবাং বুদুনথুলো ও জাংরেং সো নেফান কিসুং পেন নেপাজকতে কাং থা মো নেতা নাং কিসুং লোতে নেমে নাংতারাম নন নেতা নাংরাপো লাপু সনসি ফিরুয়েবাং পুধুন লোতাহ দেই আন কেতাহ বাংসো ফিরুই কি পুয়ালাম জাংরেং সো মুন্থিসি ফিরুয়েফান পেজকতে কাংল বাংসো ফি পুথত জাংরেং সো আবাং দামথুলো লাপুসংসি পুথত চেতুং লেপাই কিসুং ফোথুলিল লাপেন জাংরেং সোতা পেজকতে কাংপেন দামথুলো পুসন দাম্বম দাম্বম চেফ্রং আরং লেজি দকদক বথুং লেপাই কিসুং থেকটিক চেতং থুলো তাহদেই আন কে থিক লাসো পরহুত বথুং তা ফেরুই কাছে চাক আসন থত চে চাকসি জাংরেং সোতা বথুং আফান পেজকতে কাংসি পালেলো বন্তা জাংরেং সোকে রং আন পালেলে সি রিচো আলাং হে আনসি দকল তাহ আথে জাংরেং সোকে আপে আবে আরি আবে মাতে আপে আরি মে ও এ লাপেন কেতের কে এর আসন পেনা মরিচো নেপাথে রাক দেট পো পু মাথা মাসি লাং হে আন পালে আমাত লংতা রং সংসি দকল তাহ আর দুলং লমা হদে যুদ্ধে লাংদে আর দু থুনই পুথত আর নিকে রেচু অসপি লাংহে বাং লতাহ রেচু অসপি লাংহে কে বাং থেক দেট পেন জাংরে সোতা পংসি বুট পাং চেংল পংসি কি বুট আর কি কিজুমে অং তাংতে মঞ্জির সো বাংজির সি থেংপি থেংপ্রাং আরবো ক্লোপ্রে আনলো লাপুসন পর আহুত রেচু অসপি কে আনিংকে দক আনিংকে হাং দকল তাহ দে রিচো সোপি কে লাংহে পেন দামসি আহেম কুট ইংদেং ক্রেহিনী চিলু দামসি চিরু চার নাবল লাসো পর হুট রিচো অতুম পেনান সোতা আসোপি কা চিরু পেদকল বন্তা পাহাম উন এ দেটসি কিজুত সি আর জুল তাহ দে ওপে নাংকো পিয়া পসি লা আন আলাম ধে নাংহু দেটতা নাং কা চিরু পেহামুন এ দেটল মা তাংতে নাং পিয়ার জে পোয়ার জে কিলিতং পেনাংসপো কেদোপো মাপে পুপেনকে রিচু

সোপিতা কাছিরুপেন দজয়লো তাহো দে আন কে তাহো পু থট আদাব কে রেচো তুম আরং কে থে কি বিয়া মুলুক হাংসি ওয়াং পেডল লাপেন আসোপিয়া ফান চে হাংসি নাংচেলাং নন পু হাংলো বন্তা রিচো সোপি কে জাংরিংস ফান হেকলং লে দেরামাসি সিরকু চিলুৎসি চিরু থুলিল তাহো দে লাপেন কমাচি কে দৈলাং মাপু আবিদি জুৎসি আরাত আতুমা ফান পারি দাম তৈল তাহো দে লাপুসন রিবম রিবম আফিকে জাংরিংস ফান থেকলংসি হ্যাং পনল বন্তা জাংরিংস কে রিচো আহেম দুন্দে ডাল আথেমা আলাংকে আপে আরি রাগ ফ্রে মাতে রাগ ফ্রত কে তের কে এর আমাশি রিচো আফান আনিং অলাক জি পুষি দুন্দে ডাল তাহো দে আনকে পিমা রিচোকে পুথু নার জুন্থুন দে পুথত আর নিতা পাহাং দাম থুলিল বন্তা জাংরিং সোকে আপে আরি কে তের কে এর আলাম চেমা থাশি রিচো আহেমকে দুনহা হে পুষি দুন্দে দেল আফিকে রিচোতা আহকুম পাশো ডাকসি নাং দুন্দে তে নাং কক চেক নন পুষি পুদামল তাহ রিচো আরাত আতুম আচাক্রি আচাকর আতুম জাংরিংস আফান থান নাম থুসি পুল রিচো কি পু জাংরিংস তা নাং দুন বেগ নাং পোনন বয়কে জংসি নাং দুন্দে লেপুতে ফামরি পে নাং কক টান পো পুষি থান নামল লাসনসি জাংরিংস তা সাই জগ জে পেন নাং দুনল লাপেন রিচো আসোপিতা হেম পেন নাং বারসি জাংরিংস আফান থেকলক পেন চার বাক পনসি হেম আরলু চে পন্ডেল তাহো দে আনকে রিচো সপি ফান হেম আরলু চে পন এলদি ননকে আকো লুথুলাং রে জুজেলাং বাংস ফি রিচো লপেন আরাত আতুম আসোপি পেনান সপো কে দো নিং কাং সামসে জক রিচো লপেন আরাত আতুম জাংরিং সো ফান বিদি কাংলিম কে ক্লেম জি আফান চে পারাই ল তাহ রিচো তা জাংরিং সো ফান হাংসি পুলো জাংরিং সো নাংজংসি নীলি সোপি আফান পনবেগজি পোলো তাংতে নীলি নাংকে তয় আসাই পাচুন উন্নাংজি পুষি থানল তাহো দে আন কে তাহো জাংরিংস বাংতা বাংসলাম চে চাক দুনল লাপেন পুথত আদাবকে রেচো লাপেন আরাত আতুম বাংস আসাই পাংচেংসি রং বং আদাংথে পি আলং হানজাং আমু রিক দেডল তাহো লাপেন জাংরিংস ফান পুল লাবাংস হানজাং আমু হুম লাভ নন পুপুল জাংরিংস তা হানজাং আমু কি বিহে কে যক রং বং বে থে কি রিক হেট আহানজাং আমু কো সনসি কি হুম পোমা পু মাথা মাথা পেন আলাং কে পাজক তে কাং আবুথুং আফান চে হাংসি উথুং কে দো আন পাবাং পেন বাংস আহানজাং আমু হুম পি থেল লাপেন রেচো তা মাহু হাগলো তাহো দে আন কে তাহো পু থত আদুন্থু কে রেচো বাং জাংরিংস ফান পু থুলিল নন কে লাং আথাকসি হিরিন জিন তাক এন এ পিন পেন হেম কিম নন পু তয় থুলিল তাহ জাংরিংস আবাং পু থত মাথা থুলিল আলাং কেরাব তে কাং ফিরুয়ে ফান চে হাংসি ফিরুই কে দো আন বাং পেটসি লাং আলং হেম তুন থে পো ফিরুয়ে তুম চারপাত নেক নেক চারপাত নক নকসি হেম পামান দেডল হেম থে পো থেকলংসি রিচোকে মাহুথু হাকলিল তাহ আতম জুজিলাং দে না আর জুদুন দে আন কে তাহ বাংস ফিকে রিচো লপেন আর আতম চিংবাই থুলিল আকিসুং নাই আসাই কেপা ক্লেম জি আফানসি চেপারাই পন থুলিল তাহ রিচো বাং জাংরিংস ফান হাংসি পুথুলিল জাংরিংস পিনি কে কিজু সি আসাদলাং নাং এনথুপো পুষি পুল আন কে তাহ পু থত আর নিকে রিচো লপেন আরাত আতুম কিজুত সি আসাদ কেলাং জি আফান চেলাং চেলাং পেন জাংরিংস ফান পুল ও জাংরিংস নাং কে পিনি কে পাদু সি ল জংসি হাইডেট পোলো তাংতে রিচো তা চলং পো লাপেন রিচো সপি এনলং পো

0: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজিয়ারনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: লাকে আকাশবাণী টিফু আদুন্থু কার্বিলুন বানালুনা যায় মেক আং ডেঙ লংপেন মঙ্গল সিং ক্রো কিলুন কার্বি আলুন বান আর জুইথা আলুনালাম থে আংসং মানায় আতুর থেপি তাংতে আর জুইথা লাবাং সোয়ালুন

কার্বিলুন বানালুন আজাই মেক আংটেং লং পেন নন হেডাংলি তু মঙ্গল সিং ক্রু কিলুন কার্বিলুন বান আর্জিক লং টাংল আদুন তু জয়রাম তিসো কিলুন কার্বিলুন বান আর্জিক থা আলুন আলাম থে নেবিরি আমির টাংতে আর্জিক থা লাবাং সোয়ালুন

কার্বিলুন বানা যায় মেঘ আংডেং লং পেন ননহেনালি তুম জয়রাম তিসো কিলুনালুন আর্জিগলং টাংলো আদুন্থু কার্বিলুন বানালু না যায় মেঘ আংডেং লং পেন পখিলা লেখ থে পি কিলুনালুন আর্জিগথা আলুনালাম থে তালো আলাং বি তংতে আর্জিগথা

কার্বি আলুনা জাইমেক আংটেং লং পেন নন হেদ নাং লিটুম পুখিলা লাইক থে পি কিলুন তালু আলাং বি পালুন আর্জিক লং টাংল আদুনথু কার্বি আলুনা জাইমেক আংডেং লং পেন রজনী তিমুং পি কিলুন আলুন আর্জিক থা আলুন আলাম থে চিফং তাংতে আর্জিক থা লাভাংসু আলুন

কার্বিলুন বানালু না যায় মেক আংদেং লংপেন আদুন থু মাতে কেপা জুৎসি বিদাসিং রংপি কিলুন আলুন আর্জিক থা আলুন আলাম থে পি পোট সি নাং তংতে আর্জিক থা লামাংস আলুন।